ব্রহ্ম নিত্যমুক্ত এবং মায়াতীত, তথাপি সে মায়া সহিত ক্রীড়া করতে। জীবঙ্কর সূক্ষ্ম শরীর ও সুপ্ত কর্ম সংস্কার জাগ্রত হুয়ে, অসংখ্য জীব তাঙ্কঠারু জাত ও তাঙ্কদ্বারা শাসিত। সবু জীবঙ্ক মধ্যে ব্রহ্ম সমান ভাবরে বিরাজিত। জীব মায়াবশত অবিদ্যাকু আলিঙ্গন করি ইন্দ্রিয়াদি গুণজাত পদার্থরে আত্মাভিমান করি বসে এবং সংসারর জন্ম মৃত্যু চক্ররে ঘুরি বুলুথায়। মায়াকু অতিক্রম কলে জীব ব্রহ্মস্বরূপরে অধিষ্ঠিত হুয়ে।

0: সে খরচাটা বঁচে পারবে। এন্দা হিসাবে যদি চাষিমনে চাষ করে ফেলে ফসল নু অটকা ফায়দা পাই পারবে।
1: শুনিলে চাষর হাল। আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান প্রচার করুছু কুনি কুনি পিলাঙ্ক পাই আম কার্যক্রম ইটিকিলি মিটিকিলি।

হেলো অনুরোধ, আজর কার্যক্রমক আমার অগণিত শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জনাই স্বাগত করুছু। উপস্থাপনা দায়িত্বরে মু সন্ধ্যারাণী পৃষ্টি, বৈষয়িক সহায়তা করছেন সত্যরঞ্জন পণ্ডা এবং অজয় কুমার সাহু। এই কার্যক্রমের সামিল হওয়া ফোন করতু 0663241231 এবং 0663241240 নম্বর।

0: शेरू आगे चल, आज का ये दिन कल बन जाएगा कल।
1: हेलो आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम।
2: हेलो आज्ञा नमस्कार।
1: नमस्कार आज्ञा, किए कहुतले केनु कहुतले, पहला आपनकर परिचय दे दोन।
2: मु लिसिरानु कहुछे, भेड़न ब्लॉक बरगढ़ जिला पंचानन पंचबिहार।
1: हां पंचानन आज्ञा, बहुत बहुत स्वागत है आजर हेलो अनुरोध कार्यक्रम के। आ केनता अछन को
2: आज्ञा?
1: केनता अछन आज्ञा?
2: भल सो आज्ञा, आज फोन तो लगे लगे उने से जाऊ सु कैफे ना लाइव मार्केट का कत्ता किसु लागी गला यार।
1: हां लागी गला तो बहुत भाग्य है कोन लागी गला बेले। काना होचे की सबु श्रोता तो आज्ञा आज्ञा, सबु श्रोता तो लागी छन फोन लगावार लागी, आ टाकी करी बसी थिसन न बाजबा केते बेले।
2: चालू जो एटा बहुत श्रोता यार, केसे केसे श्रोता बोली। हां हां
1: देखुन काही केते दुरु श्रोता माने हमको फोन करूछन, काही छत्तीसगढ़ हैला आउ बाहरु भी मध्य प्रदेश हैला, एंते बाहर जगह नु भी हमको फोन करूछन। बहुत खुशी लागसे समानकर संगे कथा लागले।
2: हां हां
1: हमको तो आमे तो सबु दिनिया लोग
2: सुनुछु।
1: आज्ञा आज्ञा आज्ञा।
2: हां
1: तो केनता आपनकर खबर काना, गां रो खबर काना, आउ घर परिवार केनता अछन सबे?
2: परिवार सब अछन, हैला खाली वर्षा होते इटा वर्षा लगे तो होतेला इटा।
1: अच्छा अच्छा,
2: आज टिके कमी छे।
1: हां পরিবেশ পরিবর্তন কেনা হয়ে যাচ্ছে, সেগে ঠিক টাইম বর্ষা না পার্বার, আলে কেতনি কেতে হয়ে যাচ্ছে, বন্যা বাত্যা আসি যাচ্ছে পুরা। তো সেগে আমি টিকি ধ্যান দেবার অছে, আমার পরিবেশ কেনা ঠিক সে রহিপার্বা, সেগে আমি বি সচেতন হবার কথা। বঢ়িয়া সমিয়া কে বঢ়িয়া গীত টে শুনুছন আপন নেই? ঠিক আছে, তো সবে মিশিকি শুনবা এটা গীত নিশ্চিত ভাবে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত শুনবার কে ডাকি দেবে নাই সে না মানে কোন কোন আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
2: বগলু বেহেরা, অশোক ঝাকর, ভাগরথী হোতা, বাবরা মন্ডকি, বিপিন মন্ডকি, উপেন্দ্র ঝাকর, মোহলাকোটা রবীন্দ্রনাথ মেহের, সেবারাম মেহের, শঙ্কর মেহের, মুরলী মেহের, গোবিন্দ মেহের, দেবরাজ মেহের, যশবন্ত পাইক, উপেন্দ্র সোনা, তেজরাম দ্বীপ, লক্ষ্মীনারায়ণ বাস, প্রশান্ত খমারি, পুষ্পাঞ্জলি খমারি, পুষ্পাঞ্জলি মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, জয়ী অর্গাল, সুরেন সাহু, সঞ্জীব চাওয়ালা টুকুরা, প্রমোদ বাগ, বিশ্ব উমাদ, স্বর্ণপ্রভা কর, তরুণীসেন নায়ক, ভবানী দেহেরি, বিক্রম সাহু, দয়ানিধি বাগ, বহুত শ্রোতা অছন।
1: ঠিক আছে, তো আপন তো ম্যাক্সিমাম শ্রোতা মানকর না ধরি দিলে।
2: চৈতন্য পটেল
1: আজ্ঞা আজ্ঞা,
2: মনোজ পটেল
1: আজ্ঞা,
2: আগু পাত্র,
1: হ্যাঁ,
2: প্রসেন সবর কলাহান্ডি, ক্ষমা সাগর সাহু,
1: ঠিক আছে ঠিক আছে,
2: উগ্রতর পটেল, দীক্ষা গোপাল, হরিবপন্ন, মুরলী প্রসাদ কর, আনন্দ মেহের,
1: দুর্গাচন্দ্র
2: সেট, হরেশ পড়ুয়া।
1: আচ্ছা ঠিক আছে,
2: লোককে আপন ডেডিকেট করে দো। তো আমার সব নিয়মিত শ্রোতা, আমার যেতে আমার তাকর ফোন লাগছে, মোর নাম বি কয়েছেন সেমানে, আমার
1: আয় যে আমার হেলো অনুরোধ পরিবার সবে গুটে গুটে সভ্য উপরে আমি। হ্যাঁ ঠিক আছে আজ্ঞা, তো আপন যেন মানক না নেলে আর যেন মানক নাই বি নেলে সভে মিশিকি শুনমা গীতটা, ঠিক আছে?
2: ও আজ্ঞা
1: নমস্কার নমস্কার, রইলু।

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: हाँ मैडम, ये दोलगोविंद मिश्र सुलेगा किरमरा ब्लॉक झारसुगुड़ा जिला नु कहूचे।
0: आज्ञा दोलगोविंद, आज्ञा, बहुत बहुत स्वागत करुछु आजर हेलो अनुरोध कार्यक्रम के।
1: बहुत बहुत धन्यवाद मैडम।
0: हाँ, बहुत
1: काली
0: दिन
1: से
0: उतरु
1: काली
0: आपन
1: नहीं
0: से
1: लगला,
0: कथा हेली।
1: काली भी मने काली 12 थर रिंग हला नहीं उठाले,
0: हे
1: आज
0: बापरे।
1: आज इरा उठाले। बहुत बहुत धन्यवाद।
0: हाँ, जा हो आज्ञा, आपन एतकी
1: आपण
0: समय
1: माने भी गोटे
0: धरिकिरी।
1: गोटे भगवान आनकिरी, भगवान के
0: नाई
1: भगवान
0: नाई,
1: के
0: आपण बेसी कोई देले,
1: डाको
0: आमे
1: निशुनो,
0: काहीर
1: आपण माने भी
0: भगवान।
1: डाको
0: आज्ञा
1: निशुनो।
0: सुनन तो, आमे भगवान नु, आमे भी आपण को लेके साधारण मणिष
1: जेतेले
0: आओ।
1: डाको सुनसन हेते बेले बहुत बढ़िया लागसी मैडम।
0: नाई काणा हेसी कि देखुन, समयटा लिमिटेड अच्छे, आउ
1: हाँ
0: सेतकी समय भितरे समस्त फोन लगाउछन, बेले जार फोन लागी गला से कथा लागले, जारटा नै लागि पाल्ला आमर लागि दुखर कथा है। तो
1: बहुत
0: जे
1: दुख
0: जहाँ भी हो,
1: लागसी।
0: आपणकर फोनटा लागि गला, आपण आज कथा लागुछन, कालीर परिश्रमर फलटा आज मिलला आपणकु, सेटा बहुत बड़ कथा है। आज्ञा
1: आई
0: आज्ञा,
1: काठे मैडम गुटे माने आमर ई माने आकाशवाणी होचे गुटे गुटे माने जेन दुख थे कि नि दुख रे माने जनता धने गुटे जदि जर हितबा जने
0: आज्ञा
1: से
0: आज्ञा,
1: मेडिसिन खाले न से जगे दुख
0: ठीक है
1: पड़ित वाले
0: जायसन।
1: आपा से कथा वार्ता लागले कि नि बहुत बढ़िया लागसी।
0: बेले आकाशवाणी गुटे उसो आए कहुन आपण मान कर
1: आउ सेटा
0: लगे।
1: का होय ना मैडम, देखुन आपन मानको आमे देखिनि कि जानिनि,
0: हाँ हाँ
1: आपनकर
0: आए जी,
1: कथा रे हि मधुरता आछि,
0: सत
1: आपनकर
0: कथा।
1: कथा रे हि आमके आत्मीयता आछि। কিন্তু দুনিয়া কিন্তু এনতা বি মানে লোক আছেন যেন মানে কি এনতা কথা লাগি দেবে যে মানে ভাববে কি যে ভাই ইয়ে মানে কেনতা এনতা কথা লাগুছে কই, মানে সে লোক কে নাই দেখি দিলে বি নিশ্চয়
0: আগে
1: মনকে
0: আগে,
1: বহুত খারাপ
0: হ্যাঁ
1: লাগবা।
0: সত কথা হয় যে আমি খালি,
1: খালি
0: আমি যেন
1: খালি
0: কথাটা লাগুছো,
1: খালি
0: আমার ভয়েসটা
1: খালি
0: আপন
1: ম্যাডাম
0: মানে
1: কেন এনতা
0: শুনুছন।
1: মানে এমতি এমতি গোটে সে কথা দে কইলা যে মু ফোন সাগে তাং কাটি দিলি, মু কইলি নাই ভাই এই লোক তো
0: আগে,
1: কথা লাগাটা বেকার।
0: হ্যাঁ, এটা কহেছন বেরে, কহি জানলে কথা সুন্দর, গড়ি
1: বেশ
0: জানলে
1: বেশ
0: মথা
1: আজ্ঞা।
0: সুন্দর, গড়ি আউ গড়ি জানলে ঘর সুন্দর। নেই
1: হ্যাঁ হ্যাঁ
0: বেলে
1: আরে
0: আমি,
1: ম্যাডাম, আরে ম্যাডাম গোটে মোর নানি রে লাইন রে অসন টিকে কথা লাগি দাও।
0: ই বা আপন ফের আপন কো নানিং কো ধরাবে।
1: নি নি আদে অসন না দিনে লাইন টি অসন
0: ঠিক
1: যে মুই
0: আছে,
1: ভাবলে
0: বেলে
1: আজ
0: দুই জন
1: ফোনটা
0: গুটে
1: নি
0: গীত
1: করবা,
0: লাগি
1: দুজন মধ্যে
0: ফরমাইশ
1: অসন নি
0: করুছন।
1: নে।
0: হ্যাঁ যে, আপনকার গীতটা কেনটা কইলে কি?
1: পেচান ফিল্ম রো রং পেচান ফিল্ম রো এক সেকেন্ড, পেচান ফিল্ম এ অপরাধ হমেশা করতা হু
0: আচ্ছা আচ্ছা,
1: আদমি হু আদমি সে প্যার করতা।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পহচান সিনেমার মুকেশ গাইছন গীতটা কে,
1: হ্যাঁ ঠিক
0: বাস
1: আছে,
0: এই
1: নানি নাই খালি
0: অপরাধ।
1: কথা লাগি দাও।
0: হ্যাঁ ঠিক আছে, দোন আগে।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
2: নানি নমস্কার।
0: নমস্কার, আপনকার পরিচয় দোন।
2: নানি মই সোনপ্রভা কর কোন কে
0: আরে
2: ফোন কর,
0: হ্যাঁ, সোনপ্রভা ভৌণী, বহুত দিন উতরু আপন ফোন করলে, কিন কে পলে থিলে কে? হ্যাঁ, আমি তো খুঁজুতলু আপনকু, আপন তো ফোন বি নাই করবার। আও বেলে কেনা, ভল ভল ভল আছেন? আচ্ছা, বেলে ফোন নাই লাগবার বলি অলগা মানকর ফোন রু এটা ফোন করুছন নি। যা হো, আপনকু বহুত বহুত ধন্যবাদ হয়। আপনকর ফোন নাই লাগলে বি আপন সে চেষ্টাটা জারি রাখিছন, অলগা মানকর মাধ্যম থে আপন আমার সঙ্গে কথা লাগুছন, সেটা বহুত বড় কথা হয়। আউ আকাশবাণী সঙ্গে আপনকর ই সম্পর্কটা সবুদিন এন্তা থাউ। আয় যে আয় যে, মুই বি মনে মনে খুঁজুতলি কাহি গলে সে ভণিয়া কথা নে লাগবার, ফোন নে করবার বড়া দিনু এন্দা বলি ভাবুতলি। আউ থরে বি আপন এন্দা জনকর মাধ্যম থি ফোন করি কি কথা হইতিলে। আজ্ঞা আজ্ঞা, ঠিক আছে। হ্যাঁ সেটা বড় কথা।
1: ডেডিকেট করে দেবে টিকে,
0: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে,
1: ডেডিকেট করে দেবে আমার স্বর্ণপ্রভা, স্বর্ণপ্রভা কর সন্ধ্যারানী, সন্ধ্যারানী কোষ্ঠীজী আজ উপস্থাপনা করছেন তাঙ্ক,
0: ধন্যবাদ। আজ্ঞা,
1: মানস রঞ্জন মিশ্র, তারপরে আমার অশোক কুমার দত্ত, তারপরে লিপসা লিপসা মহারণা, তারপরে আমার গরিবকর্ণ, আমার সুবল সাহু পহণ্ডি বিজয়পুর, মোর মামু মিশ্র জয়পুর, তারপরে হরেশ পড়ুয়া, আনন্দ কিষান, এটা মানে সমস্ত ডেডিকেট করি করি
0: ঠিক আছে
1: ভগবান মানে সমস্তে সমস্ত ভাল ভাবে কথাবার্তা লাগুন, আর ভাল ভাবে মানে প্রেম দিয়ে কথাবার্তা লাগলে প্রেমটা বড়ছে।
0: ଠିକ ଅଛି ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କର ବାର୍ତ୍ତା ସମସ୍ତଙ୍କ ନିକେ ପହଞ୍ଚି ସାରିଥିବା, ଆଉ ଆପଣ ବି ଖୁସିରେ ରହୁନ୍, ସଭେ ଖୁସିରେ ରହୁନ୍, ଆଉ ଆପଣ ଯାହା ଯାହା ଡେଡିକେଟ୍ କଲେ ସମସ୍ତଙ୍କର ସାଙ୍ଗେ ମିଶିକିରି ଗୀତଟା ଶୁଣୁନ୍ ଆଜ୍ଞା। ପାସରି ଦେଇଥିଲେ କେ? ଠିକ ଅଛି ଠିକ ଅଛି
1: ଆଜ୍ଞା
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ହଉ ତ ଆପଣଙ୍କର ପସନ୍ଦର ଗୀତଟା ଶୁଣୁନ୍।
1: ଆଜ୍ଞା
0: ହଉ, ନମସ୍କାର ନମସ୍କାର।

0: ঠিক আছে।
1: প্রমীলা, রামচন্দ্র শেঠ,
0: হুম হুম
1: গোপাল, গরিব কর্ণ ভাই,
0: আজ্ঞা।
1: সুনি সাহু, যশবন্ত পাই,
0: হুম
1: সুবল সাহু,
0: হুম
1: সুর কঠাল, পটেল পান্দুকার, সবু সবু আমার শ্রোতা বন্ধু
0: আচ্ছা
1: মানে,
0: আচ্ছা, সবকু পুরা সোর পকাইকিরি কহিদেলে সবকর না নি?
1: হ্যাঁ, এমানে সমস্তে
0: আজ্ঞা আজ্ঞা,
1: আমার নিয়মিত শ্রোতা আর
0: শ্রোতান
1: সমস্তে,
0: আও হেলো অনুরোধ সঙ্গে সবাই জুড়ি হইকিরি অছন।
1: আজ্ঞা,
0: আচ্ছা, আমি
1: আর
0: সবাই গুটে হেলো
1: সমস্তঙ্কু
0: অনুরোধ র
1: হৃদয় তে
0: পরিবার
1: আপনার
0: হউনি।
1: বিশেষ বিশেষ অভিনন্দন জনাই দেমা।
0: আচ্ছা ঠিক আছে, তো আপনকর কথা সবে শুনি সারিথিবে না নিশ্চিত ভাবে, আউ আপনকর পছন্দর গীত বি শুনুন হেন তাহলে সমস্তঙ্কু।
1: আজ্ঞা,
0: হো
1: নমস্কার, আজ্ঞা।
0: হ্যাঁ, নমস্কার।

টঙ্কা ততে সলাম ই সিনেমার ই গীতটা শুনুন গাইছেন বিষ্ণুমোহন কবি আউ অসীমা পণ্ডা গীতিকার নির্মল নায়ক সঙ্গীতকার অভিজিৎ মজুমদার।

ইনা চেয়েছিলা সমলপুরী গীতার কার্যক্রম সঙ্গীত লহর। আজের শিল্পী মানে থিলে কানুকেশব পহিতার, পীতাম্বর পোটেল আর বিলম্ব কুম্ভার। গীতমানকু লিখিলে ধনঞ্জয় মেহের, সত্য নায়ক, প্রেমরাজ কুমার প্রধান হরিহরপুর আর তরঙ্গসেন মেহের। আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী সমলপুর কেন্দ্র নু। ইহাদের মূল করুচ হিন্দি সিনেমা গীতকে নিয়ে আমার সবুদিনিয়া কার্যক্রম খোলা চরকা।

শ্রোতা বন্ধু, এই অষাঢ় মাসটা আইলে মনে মনে উষতে উঠেছন ছুয়ানু বুড়া। দ্বিতীয় যাত্রা কহু কি রথযাত্রা কহু, তার ভিন্ন গোটে উষ্ণা কি দেখবারকে মিলছে। ই রথর কথা কহিলে সোরেসে গোটে আমার ফালর সুন্দর পরম্পরা রথ ছিয়া। আজ তার বাবদে কথা হেমা। ইহাদে শুনুন দাগ সিনমার গীতটা। গীতটাকে গাইছেন কিশোর কুমার, লিখিছেন সাহির আর সুরেশ অজিছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতা বন্ধু, পুরাণে লেখা যে দোলিত দোল গোবিন্দম চাবিত মধুসূদন রথিত বামনম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। ইতার ভাবটা হল ফগুন পুণীতি দোল বিমানতে মহাপুরু বৈশাখে চাপ খেলা বেলে মধুসূদন মহাপুরু আর রথে কলা বামন রূপী জগন্নাথকে দর্শন কলে জীব মুক্তি পাইসি। ই বিশ্বাস ঘিচি আনসি সমকু রদ্বিতীয় দিন মহাপুরু নিকে। হেন্তা ঘরে নুয়া করে জন্ম হইতার ছুয়াকে মহাপুরু পাহাতলে সঁপি দিয়ে তার শুভ মনাসিবার গোটে নিয়ারা রীতিনীতি আমার পশ্চিম ওড়িশাতে দেখবারকে মিলসি। ই রথযাত্রার সময়াতি ইহাদে আসুন শুনমা সিনেমা অভিমান গীতটা গাইছেন লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি, লিখিছেন মঞ্জুরু সুরেশ, জিছেন এস ডি বর্মন।

হঁ অছাড়র ওড়পেন মাইটকে ছেউন ছেউন লক্ষে জিপুসা চষা নিজর হল লঙ্গল সজবাজ করি চাষবাসর মূল করছি আর দেখুন দেখুন রদ্যতিয়া পৌঁছিছি পুরী রথযাত্রা পূর্তি বিখ্যাত আর কালিয়া মাহপুরুর ডোটা আমার অঞ্চলের সঙ্গে খুব দিনু জুড়ি হয়েছে কলাপাহাড় নু রক্ষা কাজে আমার অঞ্চলের পাতালি শ্রীক্ষেত্র ত্রিকুট পর্বতঠানে 144 বছর তক পাতালি হি রইলে মহাপ্রু হেতিরগুনু আমার অঞ্চল নে গাঁ গাঁ নে জগন্নাথ মন্দির রহিছে আর সেঠান মানকে রথযাত্রা খুব ধুমধামতি হইতেছি আর এই রথযাত্রা নু বাহুড়া বেলে আমার ফালে চলি আসুথিবার গোটে সুন্দর পরম্পরা হেউছে রথ ছেঁয়া ইয়াদে শুনুন মোহাম্মদ রফি গাইথিবার এই গীতটা লিখিছেন আনন্দ বক্সি সুরে সজাইছেন আড্ডি বর্মন আর সিনেমা দুরাস্তি

শ্রোতা বন্ধু, রথযাত্রা বলি করি খালি নুহেসে আমার তেহার সঙ্গে জড়ি হয়ে করে রহিতেছে আমার সমকরের বিশ্বাস আর জীবনকে কুটুম্ব সিয়া হসি খুশি করে গহকি দে যে বারধারা হেলে বস্তুবাদী হই ঘায়ে ঘায়ে আমি নিজের এন্তা সুন্দর কথা মানুষ হেতাবাদ ভিলে আসুন সবে মিশি করি আমার বোধে যেতকি হয়ে পারবা আমার এন্তা রীতিরেকমাকে বচাবার চেষ্টা করমা। কার্যক্রম শেষে শুনুন কুদরত সিনমার গীতটা গাইছেন লতা মঙ্গেশকর, লিখেছেন মজরু, সুরেশ অজেছেন আরটি বর্মন।

0: শ্রোতা ভৌণী, আমি আজি এমতি জনে অতিথি ভেটিবা, তাঙ্ক বিষয়ে জানিবা, যে সঙ্গীত সাধনা কু নিজের অনন্য পরিচয় সৃষ্টি করিবা পাই লগাইছন্তি এবং পরিচয় মধ্যে সৃষ্টি করে পারিছন্তি। সে হচ্ছন্তি ডিলেশ্বরী খাতি, তাঙ্কু ভেটিছন্তি ভুনী সঙ্গীতা সাহু। তেবে আসন্তু তাঙ্কঠারু তাঙ্ক জীবনর কিছু কথা জানিবা।
1: ঘর সংসারের প্রগতি কার্যক্রম কু আপন মানুষ স্বাগত। শ্রোতা ভৌণী, জনে মহিলা একাধারে সে জনে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী, পুণি শিক্ষয়িত্রী, গায়িকা, সেবিকা, উদ্যোগী, এপরি রূপরে সে কেবল পরিবার, সমাজ ও দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে অবদান দিয়ে নি, বরং নিজকু মধ্যে সশক্ত করে থাকে। সময় বদলুচি, আহ্বান মধ্যে বদলুচি, নারী আত্মনির্ভরশীল হয়ে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করবার নিরন্তর প্রচেষ্টা করে চালিছে, এমিতিকি অন্যকু মধ্যে আত্মনির্ভর হবার সহযোগ করুচি। সেমিতি জনে প্রতিভার অধিকারিণী আজি আমগহণে উপস্থিত অছন্তি। সে জনে শিক্ষয়িত্রী, জনে গায়িকা এবং জনে গৃহিণী মধ্যে। আসন্তু তাঙ্কু ভেটিবা। সে কিপরি নিজ সাহস, সংঘর্ষ ও সমর্পণ দ্বারা সফল কলাকার এবং শিক্ষয়িত্রী হয়ে পারিছন্তি, তা সহিত গৃহিণীর কর্তব্য মধ্যে নির্বাহ করুছন্তি। তাঙ্ক মুহরু তাঙ্ক বিষয়ে জানিবা, তাঙ্কর পরিচয় জানিবা। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার,
1: আমার কার্যক্রমকু আপনাকু স্বাগত।
2: বহুত বহুত ধন্যবাদ।
1: প্রথমে আপনার পরিচয় দেবে।
2: মো না হচ্ছে ডিলেশ্বরী খাতি, মু খলিয়াবন মানেশ্বরে রহে, মো শাশুঘরে, আর মু বর্তমান জনে গায়িকা সহ মর সরকারি নোডাল ইউপি স্কুল কবরাপালির জনে মিউজিক এন্ড ড্যান্স আর্ট টিচর।
1: আজ্ঞা, আপনার কহিলে যে আপন একাধারে শিক্ষয়িত্রী, গায়িকা, আপনার সঙ্গীত জীবনর আরম্ভ কেমিতি হইতে?
2: মো সঙ্গীত জীবনর তো সেমতি ছোট বেলু মোর বহুত আগ্রহ লা, কাই না মো বড় নানি মানে স্কুলে পড়লা বেলে যেতবেলে কম্পিটিশন রে ফার্স্ট প্রাইজ নেকি আসতিলে মতে বি টিকে ইচ্ছা লাগুতিলা, কিন্তু সেতবেলে ছোট থিলি বলি নানি মানে কইলে নাই পাঠ পড়ারে ধ্যান দে। তারপরে যেতবেলে বাপাঙ্কর ট্রান্সফার এই সম্বলপুর রে হেলা, সেতবেলে মু ব্রুকসিল স্কুল রে পাঠ পড়ুতিলি, সেইঠি আমর ফিফথ ক্লাস রে সেইঠি

0: বাহ, খুব সুন্দর। ষ্টুডিও রেকর্ডিং বা স্টেজ পারফরমেন্স, এই দুইটি মধ্যে আপনার কেউটি অধিক পছন্দ এবং কাহিঁকি?
1: মতে দুইটা হি বহুত পছন্দ, কাইনা না ষ্টুডিওরে কোণ হুয়ে সেঠি শিখিবা মিলে, আউ সেঠি কোণ শিখিবা মিলে না, সেঠি মনে কর কিছু গোটে গীত হেলা কি কোণ হেলা, কেমতি রেকর্ডিং করা যাউচি, কেউ ভয়েস কেমতি যাউচি, কেতে রেঞ্জরে যাউচি, সেই গুড়াক শিখিবা মিলে। আউ স্টেজ শোরে কোণ হুয়ে কি সেঠি সেমতি কিছু কটিং হুয়ে নি, মানে যৌটা তুমি মানে পারফর্ম করিব সাংগে সাং তার রিপ্লাইটা মিলি যায়, অডিয়েন্স কর ভিউটা মিলি যায়, আউ সেঠি ডাইরেক্ট পারফর্ম করিবাকু পড়ে। কিন্তু স্টুডিওরে কোণ হুয়ে আপন ফার্স্ট গাইবে, তারপরে শ্রোতা বন্ধু শুনিবে, তারপরে যাইকি তাঙ্কর অপিনিয়ন দে। তো দুইটা মো পাই ভালো লাগে, দুইটা মো পাই গুরুত্বপূর্ণ।
0: প্রত্যেক মাধ্যমর নিজের স্বতন্ত্রতা রয়েছে নিশ্চিত ভাবে। আপন কেউ সঙ্গীতজ্ঞ কিংবা গায়ক সহ কাম করা স্বপ্ন রকিছেন?
1: মোর এই যে এবে যে ফোক সং কি ক্লাসিক্যাল সংরে, ফার্স্ট তো মু চাহিবি যে মোর গোটে ইচ্ছা যে মোর গুরু যে প্রমোদ কুমার মিশ্র, ফার্স্ট তাঙ্ক সহিত কিছু গোটে ডুয়েট গাইলে মতে বহুত খুশি লাগিব। আউ এবে যে অছন্তি আমার পদ্মিনী দোরা ম্যাডাম, তাঙ্ক সহিত গাইবাকু ইচ্ছা আছে। কিন্তু গোটে কথা কইবি, মোর যে সেকেন্ড রেকর্ডিং হইছিলা, মোর ভাগ্য যে আমার যে পদ্মশ্রী জিতেন্দ্রিয় হরিপাল তাঙ্ক সহিত মু রেকর্ডিং করিছিলি, সেটা মোর গোটে খুশি বিষয়, কাইনা ইচ্ছা থিলা আর সেটা এই আকাশবাণীরে হি রেকর্ডিং হইছিলা, আমি তাঙ্ক সহিত গাইছিলি।
0: আজ্ঞা আজ্ঞা, কেউ গীত গাইছিলে তার কিছু পদ মনে আছে কি আপনার?
1: নাই সেমতি কিছু মনে নাই।
0: আজ্ঞা, আপন আপনার যাহা বি স্বপ্ন রকিছেন তাহা ভবিষ্যতরে পূরণ হো বলি আমি প্রার্থনা করিবু। শেষরে আমার কার্যক্রমর শ্রোতা ভৌণী এবং যেউমানে নূয়া গায়ক গায়িকা হওয়া পাই চাহুচন্তি সেমানক পাই আপনকর বার্তা কোন?
1: যেউমানে এবে শিখুচন্তি,
0: আজ্ঞা
1: মু কইবি, যেউমানে শিখুচন্তি সেমানে এবে মু দেখুছি যে টিকে গাইদেলা পরে সাংগে সাং স্টেজ শো করি পকাউচন্তি, কাউ ভাবুচন্তি কি না এমতি গাইদেলে সেমতি হব, কিন্তু মু সেমানকু কইবি যে প্রপর শিক্ষা গ্রহণ করন্তু, কাইনা আমার মূলটা হউচি শাস্ত্রীয় সঙ্গীত,

0: নাম তা যেতে আহাল দাঁত যে নামে ই মাক্কা পুপু ঝকা ঝকানু নামে কুণা সম্প্রদায়ের গে যেন ভাষা আতলি তামে যেন সামাজিক পরম্পরা রীতিনীতি আতলি তামে যেন সংস্কৃতি আতলি আজকে বিষয় নু নাম আলোচনা নানাল দাঁত আউ তাঙ্গে সঙ্গে সঙ্গে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার এক কানে কি আগলি গে কর আ কথাৎ ভি তেঙ্গা খাতরালি সামিয়াবদ আগলি জেনতার আচা ধীরে ধীরে আদাদ বাদলার আলী আর আলারগে হি অন্টা ইচ্ছা বাদলার আলী নামে সম্প্রদায়ের তা জিতে ছোটি ছোটি কুকু গুঠিয়ার কুকায় গুঠিয়ার বাড়ালনার আর আকুন পাড়ালনার আর আগলিগে কেরারিন তা পুরখান্তার যেনতা রীতিনীতি নু রালিয়ার আ কাত্থান জেতির গ্রহণ মাল্লা নানুর আর একাবদ রাচা আধার আদান হি ইয়ালনার হেলে কাত্থা মাঞ্জা যে নামে অন্টা যেন সংস্কৃতি রাচা আদাদ ভি এককানে কিরি বার্না পিঢ়ি গে লাগান র আ কথান ভি নামে বিচার কামনা আতলি দু হলে যেতকি বাকেন নামে হাত দু বচুর পাঠচার লেকচার শহর গে কেরার আর নকরি চাকরি নাঞ্জার আর অন্টা ভল সামাজিক স্থিতি নু আতলনার আর হি চাহালনার যে নামে যেন পরম্পরা আতলি একাবদ রাজকুন ভল একাবদ টিকে আকুন্তা সামিয়ানু ঠিক মাল্লা খাপ মোহালি আ কথান ভিতাম বিচার নানালনার হলে নাম এরত যে একাবদ নামে লাগান নামে সমাজকে লাগান ভল দু আ কথাবন আগলি আগলি হত হলে কথা মঞ্জা যে নামে যেন ওটা ধনী সংস্কৃতির আচা নামে যেন রীতিনীতি পরম্পরা রাচা আদান নাম মদ্র চোদ হন্যে কথা মাল্লি দিন আদান ভি নাম আহত হলে যেই পুনা পুনা কথা বার আরু পাচ্চাবন যদি না মদ্র চালে একাবন পুনার যে আদানি বলদাত তেঙ্গাগে হলে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একানেকরি তাম চালরালিয়ার একানেকরি তামে সামাজিক যেন পরম্পরা রাজা জন্মার্কান্তি খিনাতক যাহা ভি ঘটালি নামে জিয়ানু আদান যেন নাম এরাল দাত আ কথান বন্ধি আলোচনা কামনা জরুরি দু আর হন্যে এরত হলে সাঁসারবন যদি আগলি হুয়া গে লাগান হলে অন্টা কুকুস গে লাগান অন্টা কুকায় অন্টা হি দরকার খাতরি আর হন্যে নামে ব্যঞ্জনা হাজনা গে নামে কুণা সম্প্রদায়ের গে ভি অন্টা পরম্পরা রাই আদান নাম যেতে মানা আলদাত আর আদগে হিসাব নু নাম আকুন্ত ভি চারাল আলদাত আর হ ইদান হি এরা খাতরা আলি যে যেতেবেলে আদাদ সামিয়া ধীরে ধীরে পরিবর্তন মাঞ্চকিছি নাম ভি পরিবর্তন মানা আলদাত আর একানেকরি নামে আকুন্তা উল্লা নু নাম ভিড় রথ আর দুসরা আলারগে লেখা নাম ভি একানেকরি নামে সংস্কৃতি পরম্পরা মদ হন্যে জাকজমক মান আ কথা নিয়ে এরাল দাঁত হলে ইদান নামে জরুর রাহানা কথা যে নামে পহলে নামে পুরখার গুটি একানেকরি নামে সংস্কৃতি বন নামে চালিচলন বন নামে রীতিনীতি বন ই কাচারা দানি আহনা জরুরি দিদু হলে হন্যে এরত হলে তা কেতনি কেতি কথা আতলি আর হুরমি কথা বনিসান নাম আলোচনা পলদাত কামাগে হলে কথা মান যা নামে যেন ব্যঞ্জনা পরম্পরাটা আতলি নামে কুণার গুটি একানেকরি ব্যঞ্জনার একানেকরি ব্যঞ্জামানি একানেকরি অন্টা কুকায়বন ঠিক কামনার আর ব্যঞ্জনা হাজনার আ কথাবন ইন্না আলোচনা কামত আউ ইদগে লাগান জহকিরি আলোচনা কামাগে লাগান ইন্না এম মেহকাদম সুনাখান তার্তি অন্টা বন্ধুরিন আর তেঙ্গর তামে নিজর পরিচয় আর ই নামে ব্যঞ্জনা কা ব্যঞ্জনা কথাবন টিকি আলোচনা নানর তা অনুরোধ কামন ই আজ্ঞা ঘারিন জুহার নিম ইন্না বার্চকার আকাশ গাণীগে আউ নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু নিম সময় চিৎকার আদগে লাগান হলে পহলা নিমে পরিচয় বন চিওর লাগর আর একানেকরি নামে কুণা সম্প্রদায়ের গুঠিয়ার ব্যঞ্জনার হাজরনার একানে নামে পুরখার কামালিয়ার আর ধীরে ধীরে একানেকরি ইদাত পরিবর্তন মাঞ্জা কানিয়া কুকান অন্টা আড়পাগে অন্দরর যে একানে হিসাব নু আদাদ মুলি মানি আর আকানিয়া কুকায় বদ আবর কুকসি আড়পানু মাংখনার আকাথাবন আলোচনা নানত তা পহলা নিমে পরিচয় বন টিকে চিওর লাগর
1: ইন্না এমহায় কুটনিয়া বিরসাপাড়া তিন বার্চকাদাম এম নামে মঞ্চা কোড়ো ধনুয়ার
0: আচ্ছা হলে ইন্নতা ই কার্যক্রম নু নিন বার্চকাদার হলে নামে ই যেন কুণার জন্মার্কান্তি খিনাতক যাহা রীতিনীতি আতলি যেতি গুটি কার্যক্রম কা কার্যগুটি মানালি আনু তার নাম সামিল মানাল দাত আর নামে জিয়াবন আগলি হুয়াল দাত হলে হন্যে এরত হলে তা অঞ্জুকু কার্যক্রম গুঠি মানালি নামে জিয়ানু গুঠি একলা ষঠী উঠিয়ারিন্তি মৌলিক আমিকিরি খিনাতক গঙ্গাঘাটি কানাতক ভিল নাম সাংস্কৃতিক नमे कार्यक्रम आतिली अन्नु भी गीतु पाड़ाल दात नानाल दात भी ओल्हाल दात भी अनेक कथा मनाली ता आदगे भितर उनटा मनाली बेंजा ता ई बेंजा बाबदनु नाम आलोचना नानत नमे कुणहालार प्रकृति रे जेते बेले पुरखार बेंजरा लियार नमे आगलिन थी एक्कने परंपरा बदरा चाहू कथा बन टिके तेंगोर
1: नमा बेंजा सृष्टि जेते बेले मंचा जंगल नु रहीकिरी ही नहा आयंग बांग जमर सृष्टि उनटा नंजार जे नाम इन्ने अड़ाए पकाए इसके रोत हले नाम समाज नु एकासे नाम गंती नु बारोत आर एकाद उनटा भोल मानो आ चीज बोन नाम उनटा चिंता कामोत वाचारार जंगल नु आर उनटा बोटकी नंचार आर गुचा पंचेटा पाड़ांतिन उनटा उनटा आल में हर आरु आसान उनटा आर उनटा बहुत किची विचार नंजार ये नाम इसके कम इन्नेन रोत को थले दुनिया माँ चल रही नाम उनटा गुच्छा किची उनटा बंधुवास जोड़दात बाचार आर उनटा बंधुवास जोड़ यार जे इसके बंधुवास जोड़ोत रा मझियार उनटा रोर हेसार उनटा रोर तार परे टप्पार रोर कुजरार रोर इन्ने ही किरी पन्नार रोर इन्ने ही किरी उनटा पांच बंधु मंजार आर बंधुवास जोड़ोत बाचार एक्कार की हिस्सार की तब बंधुवास माँ मनी टोप्पार की दी अलगा रईद मझियार की दी अलगा रईद हले आर एर हिस्सार मझियार बंधुवास जोड़ो हिस्सार कुजरार इन ही जोड़ो इन्ने कई की कंडा कन्या कमचार कन्या कमचार आसान बाजार जी कन्या तक कमचकाद गनिया हद्दू बच्चर नहाए और जूड़ी पति का भोलमंद कचने खरार आरु एम है सोबुदिन की लगन चिरोदिन की लगन एम है जूड़ी पति रोम एमन बेंजा वाचार हले पांच पाड़ान तीन बंधुर जन बचकाचार आ बंधुर वाचार जिन नाम बेंजो तिसके गुजा मड़वा कामोत आ मड़वानु इंदिर इंदिर मन्नु लगो आर वाचार जे हाला बाबू गुजा बुढ़िया अंटा धरा जामा मन्नु टिकट के छपा किरार मादी मन्नु छपचार जे अन्नु गुरो सुरखा अंतिन आरु आरु दूसरा मनुन छपा किरार बीजा मनुन छपचार जे अन्नो हेसुर खा आंगे आर वाचार जे मादी मनु कुका हद्दू आर बीजा मनु कुको हद्दूस वाचार आरु जोड़े ता मनुन नाम चिंचकत अले आर मंजर नाम है सर्वो सर्वा इन्ना आर्गी बिंजा मनो अन्नो आरु इंदर इंदर मनु अन्नो मक्का मनु जंबू डाड़ा ఇవిడాన్ జతే ఉంటాదన్ గడ్డార్ నుయట కళ్ళ కంచరరు నుయట మన్ను విద్యారరు కళ్ళ కంచరరు అదన్ గడ్డార్ ఆ మడువాను బెంజా మంచ హలే ఆరు మంజర్ మాది మన్ను ఆరు నహాయ బీజా మన్ను గి బంధు మంచర్ కిరార్ బాకీ ఆరు నహాయ మక్కా మన్ను జంబు ఆ విభిన్న పొర్కర్ మన్ను ఆరు సాఖి రాచర్ ఈ హద్దు జోడేరిన్ బెంజత్ బులికిరి తో అక్కున్ భీ నహాయ বন্ধু দরকার নামা হিসাব নু আ পরম্পরা না হয় সংস্কৃতি এরা আর আকুন তোক ভি নাম ওটা এরা এরা যে এই প্রকার ওটা হাদু বচন বেঞ্জত সভা মানো কেন সংস্কৃতি বাঢ়্র বুলিকরি বহুত চিন্তাধারা রই আগলি শিক্ষিত মাল্লারুর আয়াং বাং না হয় আদারতি কুণ্ডোতি পোসার আর টিকে টিকে পাঠ সাঠ পড়তাচার আর বহুত কিছু নমান আগলিগে বাড়াওয়াচার
0: হ্যাঁ ইদান্তা তেঙ্কার যে ನಮ್ಮ ನಿಮ್ಮ ಜೀವನ ಆಲೋಚನಾ ನಾನಲ್ ಕಾರ್ಜಿ ಬೆಂಜಾ ಅಂಟ ಮಂಚ್ಕೊಂಡು ಮಾಡುವ ಅಂಟ ಕಮ್ದಾತ್ ಅರು ಮಾಡುವನು ಏಕಾಕ ಮನ್ನು ಗುಠಿ ಲಗ್ಗಿ ಆ ಕಥವನ್ ತೆಂಕರ್ ತಾ ಇದಾದ ಕನ್ಯಾ ಕುಕಾ ಘರಿ ಅಡಪಾನು ಹಿಮಾನಿ ಅರು ಬರ್ಕುಕ್ಕು ಸಿಡಪಾನು ಹಿಮಾನಿ ಕಾ ಅಂಟ ಖಾಲಿ ಬರ್ಕುಕ್ಕು ಸಿಡಪಾನು
1: ಜೋಡೆ ನುನ್ ಮನಿ ಜೋಡೆ ನುನ್ ಮನಿ
0: ಅಲ್ಲಿ ಜೋಡೆ ನು ಹಿ ಹು ಜೋಡೆ ಮನ್ನು ದು ಲಗ್ಗಿ
1: ಜೋಡೆ ಮನ್ನು ಲಗ್ಗು
0: ಅಚ್ಚಾ ಅಲ್ಲಿ ಮಾದಿ ಮನ್ನು ಕನ್ಯಾ ಕುಕಾ
1: ಕನ್ಯಾ ಕುಕಾ
0: ಅರು ಬೀಜಾ ಮನ್ನು ದು ನಮೇ ಬರ್ಕುಕ್ಕುಸ್ ಬುಲಿಕಿ ತೆಂಕರ್ ಅದಕ್ಕೆ ಲಗನ್ ಆ ಪರಂಪರಾ ಬೋನ್ ನಮ್ ಹಿತುವಾಲ್ ದಾತರು ಅಕ್ಕುನ್ ಜಕೋರ್ ಭಿ ମାରୁଆଣ୍ଟା ଯେତେବେଳେ କାମକୁନ୍ ଇ ମାନ୍ନୁ ଗୁଠିନ୍ ନାମ ଅନ୍ଦ୍ରାଲ ହାଏ କମଲା ହଁ ଏଇଟା ତ ବଢ଼ିଆ ଜିନିଷଟା ତେଙ୍କର ତାହେଲେ ଆମେ ପ୍ରକୃତି ଗାନେ ଯେହେତୁ ନମେ ଜିଆ ବୋଧ ଜଡ଼ରାରୁ ଆସିଲି ଆ ପ୍ରକୃତି ଆ ମାନ୍ନୁ ମାସ ଆ ଆମୁ ଆ ଆଥା ଆକୁନ୍ ତକ ବି ଲଗାଲି ହେଲେ ଅଣ୍ଟା କଥା ନିମେସ୍ତି ଆକୁନ୍ ଆହାଗେ ଲଗାମ ମେନମ ଯେ ଇ ବେଞ୍ଜରନା ଯେନ୍ ଅଣ୍ଟା ସିଷ୍ଟମ ଆସିଲି ନମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟରନୁ ଆଗଲି ନମେ କୁଣାର ଗୋଟିଏ ଏକାନିକିରି ବେଞ୍ଜରା ଲିଆର କାନିଆ କୁକାଇ ତାରା ବର୍ତ୍ତିଆ କାଲିଆର କା କାନିଆ କୁକାଇ ବନ ଅନ୍ଦରିକିରି ନମେ ଆଡ଼ପାସନ୍ ମର୍କୁକୋଷି ଆଡ଼ପାସନ୍ ବେଞ୍ଜାଲିଆର ହୁକଥାନ୍ତି କେତେ କାନିଆ ଠା ବେକାନେ କାମାଲିଆର ପହିଲେ
1: ହଇ ଆର ଧରା ବନ୍ଧୁ ବାସନଟା ବେଦାଲିଆର ହାଦୁ ସଣ୍ଟା ଜୁଆନ ମଞ୍ଜାସ କିରାସ ହାଦୁ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଜା କିରା ହେଲେ ଆର ଏନ୍ତା ଯୁଡ଼ିପତି ନାନ ଯୁଡ଼ିପତି କାମଚୁକୁନ କେନ ଦୁନିଆ ନୁ ନାହେ ଜନସଂଖ୍ୟା ମାନ ହେଲେ ଦୁନିଆ ମାନେ ବଢ଼ତେ କୋ ଇ ଚିନ୍ତା କାମଚାରୁ ଆର କନିଆ କାମା କେରାର କନିଆ କାମଚାର ଅନ୍ଧ୍ରା ବେଞ୍ଜାର ଆର ଘି ବେଞ୍ଜା ମଞ୍ଚା ଆରୁ ଆସ୍ତିନ ଏଇଆ ଜନସଂଖ୍ୟା ବଢ଼ତେ କେରା
0: ହୁଦା ତ ଜନସଂଖ୍ୟା ଦୁ କିନ୍ତୁ ନାମେ ଯେନ୍ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ଗୋଟିଆର ଯେନ୍ ବେଞ୍ଜରା ଲିଆର ଆଉ ତାଙ୍କେ ସିଷ୍ଟମ ବୋଦେକାନି ରାଛା ପହିଲା କାଲିଆର ଅଣ୍ଟା କୁକା ଅଣ୍ଟା ଆତିଲି ବନ୍ଧୁବାସ ତାର୍ତି କା ନେଖେ ନାମେ ନିଜର ଆଲାର ଆର୍ଗି ତାର୍ତି ଖବର ବାରା ଲିଆ କା ଇରି ବେଦା ଲିଆର ଠିକ ମଞ୍ଜା ହେଲେ ଇଶାନ ଅଣ୍ଟା ଆତିଲି ବାଚାର ହେଲେ ଏକାନିକିରି ତମେ ତେରା କାଲିଆର ପହିଲା
1: ହଇ ତମ ଧରା ନାହେ ଯେନ୍ ପରମ୍ପରା ରହି ଏକାଶନଟା ହାତ ଦୁଇ ଏରିଆର ଇ ହାତ ଦୁଇ ସିଜୁଆ ନଥିଲା ସାହସି ହେଲେ ତୁମ୍ବା ସଟା ଛାତା ଅଣ୍ଟା ବିଟି ଅଣ୍ଟା ଧାରାରୁ କାଲିଆର କାନିଆ କାମ ଆଗେ ଯେତେ ଡିହି ପାଡ଼ାନୁ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ନାଙ୍ଗାଏ ଜାତି ବନ୍ଧୁର ଆ ନାଇଁ ହେଲେ ଆର୍ ଇନ୍ ପାବୁ ଏଦ ନାଇଁ ଯେ ବାବୁ ଇଶାନଟା ହାତ ଦୁଇ ସଣ୍ଟା ଥିଲା ବହୁତ ଭଲ ତାହା ଚାଷବାସ କା ବିଭିନ୍ନ କାମ ନୁ ଆ ବଢ଼ିଆ ଥିଲା ହେଲେ ଆ ହାତ ଦୁଇ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଚ କିଛି ଧରା ମଝିଆର ସାନ କା କୁଜୁରା ସାନ କା ଟପାର ସାନ ହେଲେ ଆ ହାଦୁ ଗନେ ଯୁଡ଼ି କାମ ତ ନେଇ ହେଲେ ଏଇ ବାବୁସ୍କେ ବାନେ ମାନୁ ହେଲେ ଆ ତାର ତି ଖବର ଦବର ବାର ଏରା ବରା ନାମ କୋତ କମ୍ ସେ କମ୍ ଆଗଲି ତ ପାଞ୍ଚ ବର୍ଷ ନୁ କନିଆ କାମାଲିଆର ବୁଆ ଗୁଠିଆର ଯେ ନା ଭାଇ ପାଞ୍ଚ ବର୍ଷ ତ କନିଆ ରାଲିଆ ଇନ୍ନା ନେଲା ମା ରହି ତ ଆ ହିସାବ ନୁ କୋର ଏରର ବାରର ହୁଦୁର ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ତାମାନ ମେହର ଆଧି ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ବାରର ଆରୁ କୁକସ୍ କେଡ଼ପାନୁ ବୋର ଯେ ଏମାଏ କୁକସିନ ଏରକାମ କାଡ଼ପା ପାଲିନ ଏରକାମ ଏମା ଜମା ଠିକ୍ ରହି ଏମ୍ ଇନା କାନିଆ ହାଦୁ ଚୋମ ତ ଆଙ୍ଗେ ଆର୍ ମେହର ଆଙ୍ଗେ ଆରୁଣ୍ଟା ପାହି ନାମାଏ ଧାରା ତୁମ୍ବା ସଟା ଛାତା ବିଟି ଇ ବନ୍ ଧାରା ଆରୁ ବାର୍କେ ତ ଆଦାନ ଧାରରୁ କୋର ଆସାନ ଜୁହାର ଝାକର ଲାଗୋର ଯେ ଏମ୍ ଅମକା ପାଡ଼ାନ୍ତାମ ତୁମ୍ବା ସଟା ଅନ୍ଦରକା ଦାମ ଯେ ଇନ୍ନା ନିମାସନ ଡେର୍ଚ କାମ ଇନ୍ନାନ୍ତିନ ଏମ୍ହାଏ ବୋହ କା ହେଡ଼ ଆବୋଦ ଏମ୍ହାଏ ମାନକ କଥା ଯଦି ଫାଇନାଲ ମଞ୍ଜା କେରା ହେଲେ ବୁଲିକିରି ପାବୁନୁ ଏସ୍କେ ବର୍ଚକାର ନେରୁ ଏଦ୍ରାକାର କା ବିଛି ଏରକାର କା ଗାସନ ବଣ୍ଡୋ ଖଣ୍ଡିଆ ଆପଣ ସତ୍ୟେଙ୍ଗା ମଲା ହେଲେ ହାଦୁ ବଚରକେ ଲାଗ ବୁଲିକିରି ଆଦାନ ଆର ମେନ୍ ନାଇଁ ଆ ବନ୍ଧୁର ହେଲେ ସତୁନ କେର୍କିର ହେଲେ ସତ୍ ତେଙ୍ଗର ଆର ନୁଣ ହେଲେ ନିଜର ହାଦୁକେ ଲାଗ ବୁଲିକିରି ଆର ଆସାନ କାଚନେ ଖେର୍ନାଏ ତାରପରେ ଆସାନ ତାଏ ମାନିକି କଥାବାର୍ତ୍ତା ଆରୁ ଫେର୍ ବଡ଼ କୁଣିଆ ଛୋଟ କୁଣୁଆ ଯେତେନ ମେହନାଏ ଆରୁ ଫାଇନାଲ ମଞ୍ଚା ହେଲେ ଫେର୍ ବର୍ତ୍ତିଆ ମେହର ଯେ ବର୍ତ୍ତିଆନୁ ଇଆଲ ଅନ୍ଦ୍ରଏ ନିହା ବର୍ତ୍ତିଆ ଯେତ୍କି ଭି ଅନ୍ଦ୍ରଏ ଆବଦ ଆଙ୍ଗେ ଆଙ୍ଗେ ତା ଯୁଗନୁ ହିସାବ ମଲାରୁ ହନେନ ଚାଲରା ଲିଆର ଆଙ୍ଗେ ସାତଲୋକ ଖାଲି କୋଇ ତହଣେ ଅନ୍ଦରକି ଏଣ୍ଟା ମୁଖିଆ ବାରସ ଅଣ୍ଟା ତୁମ୍ବାସଟା ଚେଡ଼ୋସ ଆରୁ ପୈଦର ଆଙ୍ଗେ ତ ଗାଡ଼ି ଘୋଡ଼ା ମଲାରୁ ଏକନାଥି କାଲିଆର ଉହା ମାହା ଅଣସାଲିଆର ଉହା ମାହା କାନିଆ ଅନ୍ଦରା ଲିଆର
0: ହେଲେ ହୁଦାନ୍ତା କରାରୁ ତେଙ୍ଗର ଫେର କିରର ବାରର ଆରୁ ଅଣ୍ଟା ପିନ୍ଧାଣି ଅଣ୍ଟା ରାଚା ହନେ ନାମେ ପରମ୍ପରା ନୁ ହନେ ରାଚା କାଏ
1: ହଁ ରାଚା ଦୁ ଆବୋଦ ବହୁତ ପରେ ମଞ୍ଚ କିଛି ପିନ୍ଧାଣି
0: ପହଲା ମଲ୍ଲାର
1: ପହଲା ମଲ୍ଲାରୁ
0: ଓହୋ
1: ପିନ୍ଧାଣି ମଲ୍ଲାରୁ ହେଲେ ଆ ଚିଜ ବୋ ନେନ୍ଦ୍ର ନାଞ୍ଜାର ଏରିଆର ଯେ ଭଲ ଲୁକିଆର ଗୁଠି ଆର ଅଣ୍ଟା କୁକା ହାଦୁ ଦାତ ପୁନ୍ଦର ଆବନ ଧାରାରୁ କାଲିଆର ଯେ ଆଦାନ ଚୋର ହାଦୁ ଗେ ଆ ନଣର ମୁଜର ଆରୁ ଇ ଦିନାନ୍ତି ନେମା ହାଦୁ ମଞ୍ଚା ବନ୍ଧୁର ଘି ହାଦୁ ମଞ୍ଚା ହେଲେ ଆ ହାଦୁ ଘି ମା ବୁଆର ହି ବାଲିଆର ଯେ ହଇ ନାନ୍ତି ନେମା ହାଦୁ ବନ୍ଧୁର ଘି ଏଖାନୁ ମଞ୍ଚା କରା
0: ଆଚ୍ଛା
1: ବାରୁ ଆଦାନ ଆଗଲି ବଢ଼ରା ଲିଆର
0: ଇଦତା ନମେ ଏରା କେରାର ପାହି କେରାର ଏରିଆର ରାସନ କଥାବାର୍ତ୍ତା ମାନନାର ହେଲେ ଅଣ୍ଟା କଥା ଏମ୍ ଭି ମେଞ୍ଜକା ଦାମ ଯେ କାନିଆ ମୁଲି ବୋଲି ଅଣ୍ଟା କଥା ଆତିଲି ଏକାବୋଧ କାନିଆ ମୁଲି ଆରୁ ହୁବୋଧ ଏକାବକେନ କାମନାର ଆରୁ ଆ କାନିଆ ବନ
1: ହଇ ଆବୋଧ ଅଣ୍ଟା ଲଗନ ମାନି ଛୋଟେ ବଡ଼କା ପାହି ଯେନ୍ ବାଲ ଦାନ ଆ ପାହି ବନ ଆର ମେହର ଆର ଆଦ ମୁଞ୍ଜରା ହେଲେ ଅଣ୍ଟା ଆରୁ ହୁନ୍ଦୁଲ ବର୍କେ ଆରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସଜଉଥିଲି ଏକାନପୁରମ ଏକାନମାପୁରମ ବୁଲିକିରି ଆରୁଣ୍ଟା ଆରୁଣ୍ଟା ତାରିଖ କାମ ନାଇଁ ଲାଷ୍ଟ ତାରିଖ ଆ ତାରିଖ ନୁ ଆରୁଣ୍ଟା ମେହର ଯେ ନିମ ବନ୍ଧୁର ବାର୍କେ ସୁଜ କିଛି ଏମ କେନ୍ଦ୍ରା ଯେତେ ତ ଦରକାର ମୁଞ୍ଜକା ଦାର ହନେନ୍ ଅଣ୍ଟା ସଟାନ୍ଟା ଆରୁ ଛେତାନ୍ଟା ଧରକେ ବର୍କେ ହେଲେ ଆଉଲା ଆସାନ୍ ଫିର୍ ପାଞ୍ଚ ବନ୍ଧୁ ରକ୍କରୁ ତାଏ କାମର ଯେ ଇନ୍ନା ନାମ ବନ୍ଧୁରିନ୍ ମେହକା ଦାତ ଇନ୍ନା ନାମ ଆଗେ ଲଗନ୍ ଚିଆ ଖାତର ଲାଷ୍ଟ ଡେଟ୍ ତ ଆଉଲା ଅକ୍କରରୁ ବର ଯେ ହେଲା ବନ୍ଧୁ ଏସ୍କେ ଏସ୍କେ ବର୍ଚକାଏ ଭୁଲ ଭାଟକା ଗୁଠି ଏନ୍ଦରେ ଏନ୍ଦରେ ପାଚି ଗୁଠି ତେଙ୍ଗ ନାଇଁ ଆଗ ବଡ଼ା କାଥା ଗୁଠି ନାମା ନୁଣା ସତ୍ ଘି ସତ୍ ତେଙ୍ଗା ଆଦା ନିନ୍ ବାର ବାର ମେନାଲ କରୋର ଏକାସ୍ତା ବନ୍ଧୁର ବର୍ଚକାର ଏସ୍କେ ବର୍ଚକାର ଏସ୍କେ ଜୁହାର ଝକର ଲାଗକାର ହେଙ୍ଗେ ମଲ୍ଲା ଏ ମଣ୍ଟା ଗାମପୁର୍ତି ବର୍ଚକାମ ସମ୍ବଲପୁରଗେ ଯେ ଗାମପୁରିଆ ବନ୍ଧୁର ଜୁହାର ତାଇକାନେ ସମ୍ବଲପୁରଗେ ତ ଆନେ ଜୁହାର ଜକର ଲାଗୋର ଆନ୍ତିନ ସୁଖମୁଲ ଯେନ୍ ରୋ ଆଦ ସାତ ରୁପିଆ ମୁଲିନ ତିନା ସାତ ରୁପିଆ ରାଚା ଯିଏ ସାତ ରୁପିଆ ଦିନ ନାତକ ଚାଲରାଲି ସାତ ରୁପିଆ ଚୋଏ ଆଗଲି ଦଶେ ଖଣ୍ଡି ହେସୁ ହି ଚୋଏ ବାଲିଆ ସୁଖମୁଲ ଆନ ମା ଭାଗ ଆଜି ଭାଗ ଏନେ ଆଜି ଘି ଭାଗ ମା ଘି ଭାଗ ଆର ଅଣ୍ଟା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆର ଅଣ୍ଟା ତମାଏ ହାତୁନ ଯତ୍ନାଚ କର ନାଏ ଖୁଦ ମୁଦ ଦୁଧ କାମିକିରି ତ ଆଧି ଲଗାନ ଆର ଅଣ୍ଟା ଏମା ହି କିଛି କ୍ଷଣେ ବସ୍ତ୍ର ଚୋର ହେଲେ ଏମ୍ ହି ବହୁତ ଖୁସି ମାନମ ସବୁଦିନ ହି ଲଗାନ ହାତୁନ ଚିଆ ଲଗାଲ ଦାମ ବୁଲିକିରି ଆର ଅଣ୍ଟା ତେଙ୍ଗ ନାଏ
0: ଆର ହନ୍ୟ ପରମ୍ପରା ଅନ୍ତା
1: ପରମ୍ପରା ଚାଲରାଲି କୁନ୍ତ ହୁଇ
0: ଆଚ୍ଛା ହେଲେ ହନ୍ୟ ଏରିଆରେ ଉଦାନ କପଡ଼ା ଲତା ଯେନ୍ ଚିଆ ଏରିଆରେ ଉଦାନ ଚିଚକା ପରେ ତାରପରେ ଗିରି ଇ ବେଞ୍ଜା ଗେ ଲଗାନ ଅଣ୍ଟା ଲଗନ ମାନା ଲିଆ
1: ହଁ ଆଦ ସୁକମୁଲ ମଞ୍ଜା ଆଗେ ଆଦ
0: ଲଗନ ଭି ଧରା
1: ଲଗନ ହୁଁ ମିନ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଚିଆ ଲିଆ
0: ଆଚ୍ଛା ହୁବ କେନ୍ତା ଇନେ ତାରିଖ ମାରିଲାରୁ କା ଇନେ କ୍ୟାଲେଣ୍ଡର ମାରିଲାରୁ କା ନାମ ଗୁଠି ଯେନ୍ତା ଏଇ ଗଲ୍ଲାର ଗୁଠି କାମାଲନାର ଯେ ପାଞ୍ଜି ପୁସ୍ତକ ଏଦିକିରି ଲଗନ ଅଥରା ଲିଆର ହନ୍ୟ ତ ନାମ ମାରିଲା କାମ ଲିଆର ହୁବା କେନ୍ ଏକାନେ କାମ ଏକଲା ବାରର ବୁଲିକିରି ଏକାନେ
1: ତାର ଧାରା ଲେ ରାଧା ନେ ନାହାଏ ଧାରା ରାଇବାର ସୋମବାର ମଙ୍ଗଳବାର ବୁଧବାର ଗୁରୁବାର ଶୁକ୍ରବାର ଫିର୍ ଶନିବାର ରବିବାର ଆଣସିଆ ଆର୍ ଅଣ୍ଟା ଉଲ୍ଲାନ ଚଜିଆର ଆଗେ ମୁଖି ଦୁନିଆ ରାଚା ତ ଆ ହିସାବ ନୁ ଆର୍ ବାଚାର ଆର୍ ଯେ ଏରା ବୁଧବାର ଲକାନିଆ ହୁଆ ବର୍କେ ମଙ୍ଗଳବାର ଲା ବର୍ତ୍ତିଆ ବାର ହୁଏ ଆର୍ ବୁଧବାର ଲା କାନିଆ ହୁଏ ଏ ମଙ୍ଗଳବାର ଲା ହାଦୁ ମାଛି ଦାମ ଶୁକ୍ରବାର ଲା ନିଙ୍ଗାଗେ ହାଦୁଚମ୍ ଲେକିନ୍ ନିଙ୍ଗା ଶନିବାର ଲା ବାରା ଖାତର ବର୍ତ୍ତିଆ ମାହା ହୋଇ ଆଗଲି ଅନେ ଉଲ୍ଲା ବେଞ୍ଜା ମଲ୍ଲାରୁ ବର୍ତ୍ତିଆ।

0: বারুলা বারুর ইন্নে অনটা
1: রালিয়া কুনহার নাহায় বেঞ্জাবন অনটা সিজন নু কামালিয়ার পুষ পুনি নাহায় রাইত বহুত বড়কা পর্ব আ পুনিমা মঞ্জা হলে হাদু মাচি নাই পুষ চন্দ বানায় ফুস ফাস মানি নাহায় যেতেবেলে ফেব্রুয়ারি মাহিনা নু অনটা মাহিনা নু বেঞ্জা মানালিয়া
0: হ বাকি নিমে তেঙ্গনা কথা যে নামে কুনহার গুঠি মাঘ আর ফগুন নু বেশি মাঘ মাসর উজ্জ্বল পখর সপ্তমী কা অষ্টমী রায়বার কা সোমবার ইন্নে বুলি করি তাম লগন ধরালিয়ার কা তামে তিথি গুঠি জিয়ালের কিতা নামে কথা দুই বাকেন তারিখ গুঠি মালা রাজা তা ইন্নে হেকি যদি ঠিক মঞ্জা করে হালি তারপরে কুকু ঘরে আড়পা তারতি বর্তিয়া কর আই কামলা হু বাকেন নামে কুহা সম্প্রদায়ের তা বর্তিয়া কানা পরম্পরা রাজা বরকুকোস কা আগলি মাল্লারু
1: মাল্লারু
0: বলে একানে বেঞ্জালিয়ার
1: হদান বহু সাতলোক বর্তিয়া কর খাঞ্জর সমাজ তা আঘলি তা সিন্দ্রি এরনাথ মাল্লারু আর আঘলি নামায় যেতে বেলে মা বুয়ার বহুত পরিস্থিতি নু রালে রাঙ্গে সিন্দ্রি এরনাথ মাল্লারু হু যাহা তামহায়
0: হাতদুন যদি বাটিয়ে চার বলে তামে মুঞ্জরা করে না
1: মুঞ্জরা কর
0: অন্য রাজা পহে
1: রাজা পহে
0: আচ্ছা হলে হাতদু যদি তামে আড়পান্তি উরখা আর ফের ইসান বারর নিজর বরকু কুসি আড়পাস সঙ্গে
1: হ্যাঁ আর ইসান
0: ইসান একানে সিনু বেঞ্জাবন একানে না না লিয়ার
1: বেঞ্জা আসান নামায় কালো খামান রোর নামা কালো খামান রোর আর কালো আড়হার আর কোর আরু পুনা ডিবি এন্টা লাগো পুনা ডিবি চিয়াদানো চিড়া পাটা লাগো আর গে চিয়া গে নামায় কালোসকে চৌকিদারসকে চোর অন্টান্টা বস্ত্র আরু জহার ঝাকার লাগোর আর কোর আরু নাহা সমাজ তা সংস্কৃতা হেল ঢোল কামনাতি কোর আর মুমুল হরন্দ্রোর আর মড়ুয়া গাড্ডকার আ মড়ুয়া সান আদান উইয়োর তারপরে ওটা নাহায় পিছড়ি ওটা লাগি কানিয়া কুকায় আদা আর কুকোসিন ডাবাগে তারপরে ওটা পাট্টা লাগি তারপরে অন্যটা লোহড়ি লাগি তারপরে কুকোস কি তাহায় গহলা হাড়ে কামসুলে ওটা পাক্সি ভি লাগি লোহড়ি নু পাট্টা নু পাক্সি নু ইলতারু কুকায় কুকরিন কালো সাথর আমু ছিছনস আর আমু তুন্দালে বেঞ্জা আমু লাগিয়া হলে বহুত কিছি আদ অন্টা পুণ্য মানক বুলিকিরি আবন কামালিয়ার
0: হুসান জেন ইলতানার বকে রেডি বন দাস তীর্থাস বুলিকিরি তেঙ্গনার
1: হুসান তাহায় জেন পাট্টা নো লোহড়ি দন্টা রো আর পাক্সিদ রো হলে তামহায় আজ্জ লাগাল করোর কা আলখু নাসকো লাগাল করোর গুড়ি তেরহার বিঞ্জরালি বোর আর তামিন বাড়িয়ান তামা আলখুর তীর্থালিয়ার গুড়ি উকাই ঘি যে একিনলা বিভিন্ন প্রকার সমস্যা বার্চা হলে আসান গুড়ি তীরকা বেঞ্জরকাজকে কেলা বোর মা তীরকুন মালা বোর এঙ্গান মালা গুড়ি তীরহুই বোর এনে কিছু সমস্যা বাড়ি বুলিকিরি আদান গুড়িন তীর্থা নাই আর বেঞ্জনায় তারপরে দুসরা উল্লা হুলা বেঞ্জা মানো কিছু বহুত কিছু বুঝি বুঝা মানো তারপরে দুসরা উল্লা আরও অক্ক নাই নাহায় পাহার কিছু রানায় কিছু তা তামায় অসুবিধা যোগু বুঙ্গনাই কানায় আর বাকি যেতকি পাহি তেনে যেতকি রোর পাহি রোর কর আর বাকি ডিহিনতা মুখ্য ভদ্র ব্যক্তি
0: বান্দা পানা ওটা কামালি আর পহলা রাজা কামাল্লা
1: রাজা আসান পিটরি ওটা তামায় বেঞ্জা পিটরি রই দানু অক্তর আর ইন আর কিছু কিছু অনে পণে যাহা আগে তা পয়সা পত্র বহুত কম আর আদান চিয়ালিয়ার যে ইদা নেম নিমাগে বহুত খুশি নু চিয়াল দাম ইন্না নিমায় বেঞ্জা মঞ্চা এমা তারতি যাহা জুটুর কিছি এ নিমাগে সাহায্য আকার নু চিয়াল দাম বুলিকিরি আদান পয়সা নেদ চিড়া পাটা বস্ত্র ধারচার কার নাই আদান চি নাই আর
0: তামন আশীর্বাদ চীনা
1: আশীর্বাদ চীনা
0: হ্যাঁ আশীর্বাদ ইচ্ছা হলে যেতে পাঁচ লোক যেতে বলে সান রানার চালিনু মাড়ুয়া কিয়া আর আ কুকোস গিয়ে এদের দায়িত্ব ইন্নান্তি একানে কিরি মা বুয়া বন্ধু বান্ধব চালা বাবস বলি কিরি ওটা তাঙ্গান ওটা তেঙ্গনার হন্যে ওটা প্রথা ওটা নামে আত্রি হুদান সপি সারি বলি কিরি ওটা তেঙ্গানা নামে রাজা কামাল লাগলি
1: হুত তা বহুত পরম্পরান্তি নাতলি বেঞ্জা যেতে বেলে আদু বচন বেঞ্জা গে সৃষ্টি যেতে বলে নঞ্জার বেঞ্জার অন্ধরার আর কন্যা কন্দ কামচার অন্ধরার আর আচি জীবন বেঞ্জা মুঞ্জরা দুসরা উল্লা যেতকি পাহি তেনে জাতি বন্ধু রোর ডিহিনতাবি মুখিয়ার রোর আর মড়বা কিঞা তামা বেঞ্জা পিটরি নক্তালিয়ার আর কিছু মেনালিয়ার যে ইন্না বাবু।

0: বুয়া সিন্না আর মাদ কা আর নিহা ভাই এক ভৌণী হতলার আর ইন্না নিঙ্গান রিন বর্মস নানিকিরি বেঞ্জা কামচাইচার। হলে বাবু নিন এসকে চালরা বই বাকি যেতে নিহায় আধার আর্গার বেঞ্জরা আধার বেঞ্জরকা নাই মা বুয়া তলার আবড়া রিন এসকে চালা বই বাকি না সন্টা কিছি এদের হিতে বলদা লেয়াস বেঞ্জাইচার। হলে ভি ওলহা চিহা আর আস বালেহা যে যাহা হলে ভি মা দেঙ্গান খুদ মুদ দুধ কামচা দারু পৌষকিছি দশমা সেঙ্গান কুলুলা চেডকিচা এন মা বুয়ারিন যাহা এঘা স্ত্রী কা মাইকিনা দিন না এঘায় আড়পান চালাবো এন যোগাড় কামঞ্চন যাহা আদান বিতদ আবন জেতের গেম হাটরম আরো অনম হালে সভা এথর বুলিকিরি আ বাবুস তেঙ্গিয়াস। আগে
1: তা অন্য একরি আবেঞ্জাবদ মুজরি আর জেতের তাঙ্গে দায়িত্ব এন্দি রাতলি আদান জেতের সমাজ গুঠি তামান তেঙ্গি তা অন্য হিসাব নু নামে বেঞ্জা কার্যবন সমাপন মানি আর বেঞ্জনা যেন পরম্পরা আতিলি আদাদ মুজরা হলে বেঞ্জরকুন যেন হাদ্দু পচ্চু মান্নার আর নামে বংশ বিস্তার মানিকিরি সমাজ বোধনে আগলি আগলি চালরি তা যা হো ইন্না নাম তা বেঞ্জা এককানে মানি নামে কুনার গিয়া কথান ফসকাত আর হনে এর থারে তা যেতে কথান সাঙ্গন তেঙ্গাভিল পলতারি ফের নাম দুসরা উল্লা ফের নাম হনে ভেটঘাট মানত আর দুসরা যেন পরম্পরা গুঠি আতলি আর যাহা নামে গীতু নামে সামাজিক সাংস্কৃতিক পরম্পরা আতলি আ বাবদ নু কাছ নেখরত যা হই না বার্চকার আর নামে কুনা সম্প্রদায়ের গিয়ে যেনতা বেঞ্জা অনটা কার্য আতলি বেঞ্জাবদ এককানে নামে সমাজ নু চালরা লিয়া আর এককানে কি একু নিদান নাম এতেতিল অন্দরাল দাত আর ইদাদ নামে সমাজ নু রানা গি লাগানোটা একখানে দরকারি জিনিস দু নামে সমাজ গিয়ে নামে বংশভি বাড়র আর নামে পুনা পুনা পিঢ়ির গুঠি বাড়র আর ইন্নে আগলি আগলি কালাবেন্দ ওই কথান নিম আলোচনা নাঞ্জকার নিমান আকাশবাণী তার্তি কেতনি কেতে ধন্যবাদ জুহার
0: জুহার জুহার।
1: আকুন গীতু পদে মেনত এ গীতু বন পাড়কানার রজনী মাঝি সুমিত্রা মাঝি আর ধনমতী কুচুর।

0: हेलो, आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम।
1: हाँ मैडम, ये दोल गोविंद मिश्र सुलेगा किरमरा ब्लॉक झारसुगुड़ा जिला नु कहू छे।
0: आज्ञा डोल गोविंद, आज्ञा बहुत बहुत स्वागत करुछु आज हेलो अनुरोध कार्यक्रम के।
1: बहुत
0: आउ
1: बहुत धन्यवाद मैडम।
0: हाँ, बहुत
1: काली
0: दिन
1: भी
0: उतरु
1: काली
0: आपन
1: नहीं
0: कसे
1: लागला,
0: कथा हेली।
1: काली भी मने काली 12 थर रिंग हला नहीं उठाले,
0: हे बाप रे।
1: आजी आजी उठाले। बहुत बहुत धन्यवाद।
0: हाँ जा हो आज्ञा, आपन इतकी
1: आपण
0: समय
1: माने भी गुटे
0: धरिकरी।
1: गुटे भगवान नान किनी, भगवान की
0: नाई
1: भगवान
0: नाई,
1: की
0: आपण बेसी कोई
1: डाकनी
0: देले,
1: सुनो,
0: आमे काहीर
1: आपण माने भी
0: भगवान।
1: डाकनी
0: आज्ञा
1: सुनो।
0: सुनुन तो, आमे भगवान नु, आमे भी आपण को लेके
1: जेते
0: साधारण मनीष
1: जेते
0: आओ।
1: डाको सुनसन हेते बेले बहुत बढ़िया लागसी मैडम।
0: नाई काणा हेसी कि देखुन, समयटा लिमिटेड अच्छे, आउ
1: हाँ
0: सेतकी समय भितरे समस्त फोन लगाउछन। बेले जहार फोन लागी गला से कथा लागले, जहारटा नै लागि पाल्ला आमर लागि दुखर कथा है।
1: आई
0: तो
1: मैडम, बहुत
0: जे
1: दुख
0: जहाँ भी हो,
1: लागसी।
0: आपणकर फोनटा लागी गला, आपण आज कथा लागुछन, कालीर परिश्रम रो फलटा आज मिलला आपणकु, सेटा बहुत बड़ कथा
1: बहुत
0: है।
1: बढ़िया लागसी।
0: आज्ञा
1: काई
0: आज्ञा।
1: काई काई मैडम, गुटे माने आमर ई माने आकाशवाणी होउछे, गुटे गुटे माने जेन दुख थिसि कि नि दुख रे माने जनता जने गुटे जे जरी जर हितबा माने
0: आज्ञा
1: से
0: आज्ञा,
1: मेडिसिन खाली एंदा से जे दुख
0: ठीक है
1: पड़ितबा ले
0: जायसन।
1: आपा से कथाबार्ता लागले कि नि बहुत बढ़िया लागसी।
0: बेले आकाशवाणी गुटे उसो आए कहुन आपण मान कर
1: आउ सेटा
0: लगे।
1: का होजे ना मैडम, देखुन आपन मानको आमे देखिनि कि जानिनि,
0: हाँ हाँ
1: आपनकर
0: आए जी,
1: कथा रे हि मधुरता अछि,
0: सत
1: आपनकर
0: कथा।
1: कथा रे हि आमके आत्मीयता अछि। কিন্তু দুনিয়া কিন্তু এনতা বি মানে লোক আছেন যেন মানে কি এনতা কথা লাগি দেবে
0: হ্যাঁ
1: যে
0: হ্যাঁ,
1: মানে ভাববে কি যে ভাই ইয়ে মানে কেনতা এনতা কথা লাগুছে, কই মানে সে লোক কে নাই দেখি দিলে বি নিশ্চয়
0: আজ্ঞা
1: মনকে
0: আজ্ঞা,
1: বহুত খারাপ
0: হ্যাঁ
1: লাগবা।
0: সত কথা হয় যে, আমি খালি
1: খালি
0: আমি যেন
1: খালি
0: কথাটা লাগুছো,
1: খালি
0: আমার ভয়েসটা
1: খালি
0: আপন
1: মানে
0: মানে
1: জানে এনতা
0: শুনুছন।
1: মানে এমতি এমতি গোটে গোটে কথা দে কইলা যে মু ফোন সাগে দাং কাটি দিলি, মু কইছি নাই ভাই এই লোক তো
0: আজ্ঞা
1: কথা লাগাটা বেকার।
0: হ্যাঁ, এটা কহসন বেরে, কহি জানলে কথা সুন্দর, গড়ি
1: বেশ
0: জানলে
1: বেশ
0: মথা
1: আজ্ঞা।
0: সুন্দর, গড়ি আউ গড়ি জানলে ঘর সুন্দর। নেই
1: হ্যাঁ হ্যাঁ,
0: বেলে আমি
1: আরে ম্যাডাম গোটে মোর নানি যে লাইন রে অছেন টিকে কথা লাগি দাও।
0: এই বা আপন ফের আপন কো নানিং কো ধরাবে।
1: নি নি আদে অছেন না রে লাইন টি অছেন যে
0: ঠিক
1: মুই
0: আছে, বেলে
1: অলগা
0: দুই
1: ই
0: জন
1: ফোনটা
0: গুটে
1: রি
0: গীত
1: করবার
0: লাগি
1: ফোনটা রি
0: ফরমাইশ
1: অছেন নি নে
0: করুছেন। হ্যাঁ যে আপনকর গীতটা কেনটা কইলে কি?
1: পেচান ফিল্ম র পেচান ফিল্ম র এক সেকেন্ড পেচান ফিল্ম র এ অপরাধ হামেশা করতা হু
0: আচ্ছা আচ্ছা,
1: আদমি হু আদমি সে প্যার করতা।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পহচান সিনেমার মুকেশ গাইছন গীতটা কে,
1: হ্যাঁ ঠিক
0: বাস
1: আছে, এই
0: এই
1: নানি নাই খালি
0: অপরাধ।
1: কথা লাগিয়ে দাও।
0: হ্যাঁ ঠিক আছে, দোন আগে।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
2: হ্যালো নানি নমস্কার।
0: নমস্কার, আপনার পরিচয় দোন।
2: নানি মুই সোনপ্রভা কর কইছি,
0: আরে
2: ফোন কথা
0: হ্যাঁ সোনপ্রভা ভৌণী, বহুত দিন উতরু আপন ফোন করলে, কিন কে পলাই থিলে কে?
2: কেনকে নাই পলাই নানি, ইনো তো লাগুছে সব বেলে।
0: হ্যাঁ আমি তো খুঁজুতলু আপনকু, আপন তো ফোন বি নাই করবার। আও বেলে কেনদা ভল ভল ভল অছন? আচ্ছা বেলে ফোন নাই লাগবার বলি অলগা মানকর ফোন রু এটা ফোন করুছন নি। যা হো, আপনকু বহুত বহুত ধন্যবাদ হে, আপনকর ফোন নাই লাগলে বি আপন সে চেষ্টাটা জারি রাখিছন, অলগা মানকর মাধ্যম থে আপন আমার সঙ্গে কথা লাগুছন, সেটা বহুত বড় কথা হে। আউ আকাশবাণী সঙ্গে আপনকর ই সম্পর্কটা সবুদিন এন্তা থাউ। আয় যে আয় যে, মুই বি মনে মনে খুঁজুতলি কাহি গলে সে ভণিয়া কথা নে লাগবার, ফোন নে করবার বড়া দিনু এন্দা বলি ভাবুতলি। আউ থরে বি আপন এন্দা জনকর মাধ্যম থি ফোন করি কি কথা হইতিলে। আজ্ঞা আজ্ঞা, ঠিক আছে। হ্যাঁ সেটা বড় কথা। আজ্ঞা আজ্ঞা ঠিক অছে,
1: ডেডিকেট করে দেবে আমার স্বর্ণপ্রভা, স্বর্ণপ্রভা কর সন্ধ্যারানী, সন্ধ্যারানী পুষ্টি যে আজ উপস্থাপনা করছেন তাঙ্কু,
0: ধন্যবাদ। আজ্ঞা
1: মানস রঞ্জন মিশ্র, তারপরে আমার অশোক কুমার দত্ত, তারপরে লিপসা লিপসা মহারণা, তারপরে আমার গরিবকর্ণ, আমার সুবল সাহু পহণ্ডি বিজয়পুর, মোর মামু মিশ্র জয়পুর, তারপরে হরেশ পড়ুয়া, আনন্দ কিষান, এটা মানে সমস্ত ডেডিকেট করি করি
0: ঠিক আছে
1: ভগবান
0: আজ্ঞা,
1: মানে সমস্ত সমস্ত ভাল ভাবে কথাবার্তা লাগুন, আর ভাল ভাবে মানে প্রেম দিয়ে কথাবার্তা লাগলে
0: আজ্ঞা
1: প্রেমটা
0: আজ্ঞা
1: বড়ছি,
0: আজ্ঞা,
1: তোমার
0: আপনকর
1: সম্পর্কটা বড়ছি
0: এই
1: আজ্ঞা।
0: বার্তা লাগে বহুত বহুত
1: কেহিবি
0: ধন্যবাদ।
1: কেহি বি খারাপ কথা নেই লাগবার কথা।
0: ঠিক আছে আজ্ঞা, আপনকর বার্তা সমস্ত নিকে পৌঁছি সারি, আউ আপন বি খুশি রহুন, সবে খুশি রহুন, আউ
1: ঠিক
0: আপন
1: আছে
0: যা
1: ম্যাডাম,
0: যাকে ডেডিকেট করলে সমস্ত সঙ্গে মিশিকি গীতটা শুনুন। ପସନ୍ଦ ର ଗୀତଟା ଶୁଣୁନ୍।
1: ଆଜ୍ଞା
0: ହଉ, ନମସ୍କାର ନମସ୍କାର।

শিল্পাঞ্চল কার্যক্রম এইটি শেষ হল। কার্যক্রম উপস্থাপনা সন্তোষ পিং, প্রযোজনা ভাগীরথী মিশ্র। কার্যক্রম শুণুচান আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রচার করুছু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম।

শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাই, তেণু কার্যক্রমটি এইটি শেষ করা হব। আশা করছি আজর কার্যক্রমটি আপনার নিশ্চয় ভাল লাগিব। আজর উপস্থাপনার মু আপনার যুবসাথী জয়াদেবী বাবু। নমস্কার।

0: হয় গো কাকি, কেনতা তোর দেহটা নসলা নসলা লেখেন দিশুছে?
1: দামদর, তুই তো পুতরা লেখে আওগা, ফির স্কুলে পাঠ পড়ৌচু, তোতে কাঁড়া লুকামি রে? আজকালি ইতাক নিয়ত বনে নাই লাগবার। মোর কপাল ফটাজি, ছুয়া পুতাটি গলে নাই হেলা, হেতি লাগি বলুচু কেতে গালি, কেতে মারপিট।
0: হ্যাঁ, মোর ককা তোর উপরে হাত উঠাউছে।
1: কোলে কোলে কোহ রে, কোলে কোলে কোহ। তোর ককার মনুষ বনিয়া ধীরে ধীরে নষ্ট হয়ে যাউছে। জানিছো, ই বয়সে পরে মুই মোর বানু 50,000 টাকা আনমি, আহ ইতাকু দেবি যে ইয়ে কাঁকাণা ঘিরবে আহ চাষ করবে, কেতা করবে রে? এসকেটে পয়সা মোর বা কে নু আনবা?
0: ও ইনতা কথা, ইথির লাগি মোর ককার মোড়ে পিত চঘিছে। হেলে কাকি, তুই চিন্তা নাই কর, মুই তোর পাশে অছে কাকি, কিছু কাঁড়া হেলে মতে জনাবো। হ্যাঁ, মুই যাউছে, স্কুল সময় হেলান।
1: যা রে, দেরি হয়ে যা, এনতা ঘায় ঘায় ঘরকে আসুথবু, মতে তো ডর লাগলান।

শ্রোতাগণকে এটাই জনাই দেউছু যে আজি রাতে 10টায় শুনিপারে নাটক বাইশি পাহাচ রচনা রজত কুমার কর প্রযোজনা রমাপদ নন্দ রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ନୀଳ ସିନ୍ଧୁ ତୀର ନୀଳ ଶୈଳର ଅନନ୍ତ କଳ୍ପବଟ ଶାଖାରୁ ମୁଁ କହୁଛି କାକଭୂଷଣ୍ଡ। କାହିଁ କେତେ ଯୁଗରୁ ମୋର ପ୍ରଭୁ ଅନନ୍ତ କୋଟି ବିଶ୍ୱ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ପିତାଙ୍କର ପ୍ରତିଟି ଇଙ୍ଗିତର ମୁଁ ସାକ୍ଷୀ ହେଇ ରହିଆସିଛି। ଆଗରେ ମୋର ଶ୍ରୀମନ୍ଦିର, ମୋର ପ୍ରିୟ ପରମ ପ୍ରଭୁ ଚତୁର୍ଥ ମୂର୍ତ୍ତିରେ ବିରାଜିତ ରତ୍ନ ସିଂହାସନ ଉପରେ କେତେ ମତ, କେତେ ପଥର, କାହିଁ କେତେ କାହାଣୀ ବାସ୍ତବତାର ରୂପ ନେଇ ଗଢ଼ି ଉଠିଛି ମୋର ପରମ ସ୍ୱାମୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ କେନ୍ଦ୍ର କରି। ସବୁର ସାକ୍ଷୀ ଏଇ ବଡ଼ ଦାଣ୍ଡ, ବାଇଶି ପାହାଚ ଆଉ ଆଉ ମୁଁ ନିଜେ କାକଭୂଷଣ୍ଡ। ଯୁଗ ଯୁଗର ଦିବସ ରଚନୀ ମୋ ପାଇଁ ଏକାକାର ହେଇଯାଇଛି କେବଳ ତାଙ୍କରି କଥା ଶୁଣିବାରେ। କେବଳ ଅସୀମ ପରିତୃପ୍ତି ସେଥିରେ ଥାଏ ବୋଲି ଆସ, ମୋ ସହିତ ଆସ ବଡ଼ ଦାଣ୍ଡକୁ। ଏଇ ସେହି ଅରୁଣ ସ୍ତମ୍ଭ ସମ୍ମୁଖରେ ମୁଖଶାଳା, ବାଇଶି ପାହାଚର ପ୍ରଥମ ପାଦରେ ଠିକ ଦକ୍ଷିଣ ଚାହା ଚାହା କିପରି ଦୁଃଖୀ ଦୁଃଖ ହରି ଆର୍ତ୍ତପତିତର ତ୍ରାଣକର୍ତ୍ତା ଭକ୍ତ ବତ୍ସଳ ଦୀନବନ୍ଧୁ ମୋର ପ୍ରିୟ ପରମ ଆବିର୍ଭୂତ ହେଇଛନ୍ତି ପତିତ ପାବନ ରୂପରେ। କେତେ ଇତିହାସର ପୃଷ୍ଠା ଏଇ ଗଜପତି ବଂଶର ଲହୁ ଲୁହ ଯନ୍ତ୍ରଣାର କାହାଣୀରେ ଜର୍ଜରିତ କେବଳ ତାଙ୍କୁ ହିଁ କେନ୍ଦ୍ର କରି। ହଁ, ମୁଁ ଶୁଣିଛି ସେଦିନ ମହାରାଜ ଇନ୍ଦ୍ରଦ୍ୟୁମ୍ନଙ୍କ କଣ୍ଠରେ ସେହି ପରମ ଆପ୍ତ ବାକ୍ୟ ମୋତେ ନିର୍ବଂଶ କରିଦିଅ ପ୍ରଭୁ, ତୁମକୁ ତୁମର ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ମୋର ବୋଲି କହିବାକୁ, ଯେପରି ମୋର ବଂଶରେ କେହି ନ ରହେ। ଜୀବନ ପଛେ ନରକକୁ ଯାଉ, ଧର୍ମାନ୍ତର ହୁଏ ପଛେ, ହେଲେ ମୋ ପ୍ରଭୁଙ୍କର ମାନ ରହୁ, ଯଶ ବୀର୍ଯ୍ୟ ପ୍ରତିଷ୍ଠିତ ହେଉ ଜପ ଚନ୍ଦ୍ରାକି। ମୋର ପ୍ରିୟ ପରମଙ୍କ ପାଇଁ କେତେ ବଡ଼ ତ୍ୟାଗ, ଆତ୍ମା ମୋର ପରିଚୟ ସେମାନଙ୍କ ପ୍ରତି କୃତଜ୍ଞତାରେ। ସବୁର ସାକ୍ଷୀ ଏଇ ବାଇଶି ପାହାଚ, ବାଇଶି ପାହାଚ, ବାଇଶି ପାହାଚ, ବାଇଶି ପାହାଚ।
1: ମୁକୁନ୍ଦ ଦେବ
2: କିଏ?
1: ଗଜପତି ମୁକୁନ୍ଦ ଦେବ
2: କିଏ?
1: ଗଜପତି ମୁକୁନ୍ଦ ଦେବ,
2: ମୁଁ ତ ମୁକୁନ୍ଦ ଦେବ ନୁହେଁ, ମୁଁ ଯେ ଖୋର୍ଦ୍ଧା ଗଜପତି ଦ୍ୱିତୀୟ ରାମଚନ୍ଦ୍ର ଦେବ।
1: ଏକା କଥା ଯେ ମୁକୁନ୍ଦ ଦେବ ସେ ବି ମୋ ପାଇଁ ରାମଚନ୍ଦ୍ର ଦେବ।
2: किए किए तुम्हें ओ तुम्हें तुम्हें केमिति आसिल वास को जवाब दियो तक्की खां
1: तक्की खां मु कण वर्तमान नवाब बारवाटी दुर्गर तक्की खां
2: किए तुम्हें तेबे जवाब दियो
1: मु कोला पहाड़
2: कोला पहाड़
1: बोली गलणी से पद ओइला कोला पहाड़ भांगिला लुहार बड़ मोर सत चेष्टा परे भी जगन्नाथ ससेई परला नाही तुमे तार नाभि को आनी पूणी जाई दैछ
2: तुमे भूल करू छ कोला पहाड़ जहां कथा तुमे कहू छ से थेले प्रथम रामचंद्र देव पाउंस भीतर ब्रह्म उद्धार करी से पूणी थरे जगन्नाथ को प्रतिष्ठा करथिले किंतु मु जे द्वितीय रामचंद्र देव
1: ना ना तुमर किछि नाम नाही असहाय जगन्नाथ को रक्षा करिया पाई विभिन्न नाम रे तुमे मो संगरे लड़ी छ रामचंद्र देव परे पुरुषोत्तम देव आउ ता परे मुकुंद देव परे दिव्य सिंह देव आउ सेई दिव्य सिंह देव परे तुमे तुमे द्वितीय रामचंद्र देव
2: के तुमे
1: वर्तमान बारवाटी किल्लार नायब नवाब मु तोकी खां
2: तोकी खां तुमे
1: हां जेते बेले तुमे रामचंद्र सेते बेले मु तोकी खां अंधविश्वास हर प्रतीक से जगन्नाथ को ध्वंस करिया पाई विभिन्न रूप मोर केते बेले मु कोला पहाड़ तो केते बेले मकराम खां तुम्हें जगतनाथ रक्षक और मुंह से काठ कंडे ध्वंसकारी परिबो नहीं तुम्हें मु निश्चय तार खोज नबी मु ताको शेष कर देबी
2: ता पूर्वर तुम्हें शेष हिजब तो कि खां काल और कमल तुम्हें भक्ति परिबो नहीं रानी
3: गजपति उत्तेजित कहीं की
2: तकी खार स्वेन दृष्टि आदि जगन्नाथ को परे पड़ी छि चिंतार कुलो किनारा किछि मु पाउनी
3: सारा विश्वर चिंता रे घारी हे जे महा निश्चिंत से जगन्नाथ को पई पुनी गजपतिंकर चिंता
2: कुहरानी तबे मोर कर्तव्य कोन चकारोलर सम्मान पई मु संग्राम करबी ना दारुभूत मुरारी होई दारु ब्रह्म को निर्यातना सचक्षरे बसी देखुथिबी ए पिंडर प्राण थाउ थाउ एते पर अपराध म कोन करि परिबि रानी
3: निजो को निजे से रक्षा करबे गजपति सामान्य मणिसबा तांको की सुरक्षा दबो
2: बुझु छी प्रभु मोर सर्वशक्तिमान विश्व ब्रह्मांडर कर्ता किंतु संतान पाखरे पिता केते दुर्बल ताके बे अनुभव करि छ रानी पुत्र स्नेह कांगाल पिता अकातरे पुत्र पई समस्त दुख जानी जानी सच्च करिने कोहरानी प्रत्याशा हेन एत बड़ भल पाइबार परम सत्ता को सुरक्षा दे न पारे मु कहीजी राणी कृतज्ञ
3: प्रबल मोगल विरुद्ध ठियाजर आज वंशधर सर्वनाश करतु ना महाराज
2: सर्वव्यापी जदि मोर सर्वनाश हुए तेरे हे मो जीवन श्रेष्ठ जय माल्य
3: सब गोटे ख्याल
2: कौन कह महादेव
3: मुंतुण ख्याल खेलना है गजपति पुत्र भागीरथी सह मु पित्रालय आश्रय ने
2: पाटराणी कलावती और तार संतान भली तुम्हें मध्य मते त्याग करिवो
3: हाँ ता छड़ा आउ अन्य उपाय नहीं जगन्नाथंक नामरे आपण जुआ खेलुछंती
2: ठीक कहिच जगन्नाथंक पई जुआ जदि बुढ़ीबी तांकु नै जदि तरीबी तांकु आश्रय करि
3: मते ताहले विदाय दियंतु
2: तमी भी विदाय नै छिबो ठीक अछि गृहलक्ष्मी राजलक्ष्मी समस्ते जानतु तुम्हें मुझे आवरी रख प्रभु तुम्हें से मोर सर्वस्व प्रभु तुम्हें से मोर सर्वस्व
4: जय जगन्नाथ गजपति जय हो
2: राजगुरु आपण
4: गजपति को पाई सुसंवाद आउ दुसंवाद उभय आनी
2: कहंतु राजगुरु महाशय
4: प्रभु को श्रीमंदिर रु पहुंडी करी गुप्त द्वार बाटे अपसारण करा सरी चाप चढ़ी प्रभु वर्तमान चिलिका अभिमुखरे
2: धन्य राजगुरु ରାମଚନ୍ଦ୍ର ଦୁର୍ଦ୍ଦିନରେ ଆପଣ ହିଁ ମୋର ପ୍ରଧାନ ଅବଲମ୍ବନ। ପ୍ରଭୁ ମୋର ଜବନର ଦୃଷ୍ଟିର ଅନ୍ତରାଳକୁ ଯାଇଛନ୍ତି, ଏହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁସମ୍ବାଦ।
4: ଆଉ ଦୁଃସମ୍ବାଦ ହେଲା ନବାବ ବାହିନୀ କ୍ଷିପ୍ର ଗତିରେ ପିପିଲି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଗୁସାର ହେଲେଣି। ବକ୍ସି ବିଶ୍ୱାସଘାତକତା କରିବାରୁ ମୁରାଦ ଖାଁକୁ ସେନାପତି ହେବା ପାଇଁ ମୁଁ ପ୍ରସ୍ତାବ ଦେଉଛି।
2: ଲୋଧୁ ମିଆଁକୁ ମୋର ଦେୱାନ କରିଥିଲା ତକି ଖାଁ, ପେସ୍କିସ୍ ନ ଦେବାରୁ ସେ ଲୋଧୁକୁ ଫେରେଇ ନେଇଛି। ବିଶ୍ୱାସଘାତକ ବକ୍ସି ଜାଗାରେ ମୁରାଦ ଖାଁ ହେବ ସେନାପତି।
4: ଗଜପତି ଖୋର୍ଦ୍ଧାର ବହୁ ପୁରୁଷର ବାସିନ୍ଦା, ସେ ତା ଗାଁର ମୁସଲମାନ ଦଳ ବେହେରା ଦୁର୍ଗା ପୂଜା କରେ, ସେ ନିମକ ସଚ୍ଚା ଛାମୁ।
2: ହିନ୍ଦୁ ହେଇଛି ବେହିମାନ, ଆଉ ମୁସଲମାନ ହେଲା ନିମକ ସଚ୍ଚା। ଜବନ ସାଲବେଗର ଠାକୁର ହେ ଜଗନ୍ନାଥ, ରାମଚନ୍ଦ୍ର ଜୀବନରେ ଏ ବିରୋଧାଭାସ କାହିଁକି, କାହିଁକି ଏ ପରୀକ୍ଷା ପ୍ରଭୁ।
4: ଗଜପତି ଆପଣଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ପାଇଲେ ମୁରାଦ ଖାଁ ସୈନ୍ୟ ପରିଚାଳନା କରିବ, ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେଇ ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ପହଞ୍ଚାଇବାର ସମସ୍ତ ଆୟୋଜନ ମୁରାଦ ଖାଁ କରିବ।
2: ଠିକ୍ କହିଛନ୍ତି ରାଜଗୁରୁ, ପିପିଲିର ଯୁଦ୍ଧରେ ରାମଚନ୍ଦ୍ର ଭାଗ୍ୟ ନିରୂପିତ ହେବ। ମୁରାଦକୁ ନେଇ ଆପଣ ଆଗଭର ହୁଅନ୍ତୁ, ତାଙ୍କରି ଇଚ୍ଛା ପୂରଣ ହେବ। ଘୋର ଜଳରେ ଥାଇ ଗଜରାଜ ତାଙ୍କୁ ଚିନ୍ତା କରିଥିଲା, ବିପତ୍ତିର ଅଥଳ ଜଳରେ ସେଇ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ମୁଁ ସ୍ମରଣ କରୁଛି। ନୀଳାଚଳ ନିବାସ ଆୟ ନିତ୍ୟାୟ ପରମାତ୍ମନି ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରାଭ୍ୟାଂ ଜଗନ୍ନାଥାୟତେ ନମଃ ଜଗନ୍ନାଥାୟତେ ନମଃ ଜଗନ୍ନାଥାୟତେ ନମଃ।
5: ଦେୱାନ ଲୋଧୁ ମିଆଁର ସାଲାମ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ଗଜପତି।
2: ବର୍ତ୍ତମାନ ତ ତୁମେ ଆଉ ଖୋର୍ଦ୍ଧା ଗଜପତିର ଦେୱାନ ନୁହଁ, ତୁମେ ବର୍ତ୍ତମାନ ରାଜପ୍ରତିନିଧି। ପିପିଲି ଯୁଦ୍ଧରେ ପରାଜିତ ଗଜପତି ଆଜି ବାରବାଟୀ ଦୁର୍ଗରେ ବନ୍ଦୀ, ଯେଉଁଠି ତା ପୂର୍ବପୁରୁଷ ରାଜୁତି କରୁଥିଲେ ସେଠି ଆଜି ସେ ବନ୍ଦୀ। କି ବାର୍ତ୍ତା ନେଇ ଆସିଛ ଲୋଧୁ?
5: ନବାବ ଚାହାନ୍ତି ଆପଣ ପୁଣି ଖୋର୍ଦ୍ଧାର ସାହାନ୍ସା ବନନ୍ତୁ।
2: ଖୋର୍ଦ୍ଧାର ସାହାନ୍ସା?
5: ହଁ।
2: ପରିହାସ କରିବାକୁ ଆସିଛ ଲୋଧୁ ମିଆଁ?
5: ପରିହାସ ନୁହେଁ ଗଜପତି, ନବାବ ଆପଣଙ୍କୁ ଗାଦି ୱାପସ କରିବାକୁ ଚାହାନ୍ତି। ସେ ଚାହାନ୍ତି ମୁଁ ପୁଣି ଆପଣଙ୍କର ଦେୱାନ ବନି ଖୋର୍ଦ୍ଧା ଯାଏ।
2: ଲୋଧୁ ମିଆଁ
5: ଆପଣ ତାଙ୍କର ଦୁଶ୍ମନ ନ ହୋଇ ଦୋସ୍ତ ବନନ୍ତୁ।
2: ଦୋସ୍ତ?
5: ହଁ,
2: ଦୋସ୍ତ କି ଖାଙ୍କର ଅତିଥି ହୋଇ ମୁଁ ତ ଏଇ ଅତିଥିଶାଳାରେ ଅଛି ଲୋଧୁ ମିଆଁ।
5: ସେ ଆପଣଙ୍କର ଦୋସ୍ତି ଚାହାନ୍ତି, ଆପଣ ମାନି ଯାଆନ୍ତୁ, ସେଥିରେ ଆପଣଙ୍କର ଫାଇଦା ଅଛି। ପିତଳା ପୂଜା ଛାଣନ୍ତୁ, ନିକାଲି ଦିଅନ୍ତୁ ଗୋଟାଏ କାଠର ପ୍ରତିମା ପ୍ରତି ଆପଣଙ୍କର ଖେଲି ମହବତକୁ।
2: ଲୋଧୁ ମିଆଁ,
5: ଦିନ ଦୁନିଆର ମାଲିକ ଖୋଦା ଭଗବାନଙ୍କୁ ଗୋଟାଏ କାଠ ପ୍ରତିମା ଭିତରେ କ'ଣ ବନ୍ଦୀ କରିପାରିବେ ଗଜପତି? ଯାହାର ରୂପ ନାହିଁ ତାକୁ ରୂପ ଦେବାର କି ଫାଇଦା?
2: ମୋତେ ଉତ୍ତ୍ୟକ୍ତ କର ନା ଲୋଧୁ ମିଆଁ, ଠାକୁର ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ତୁମଠୁ ଧର୍ମ ଶିଖିବ ନାହିଁ।
5: ବିଚାରକୁ ଆସନ୍ତୁ ଜାହାମ୍ପନା, ଆପଣଙ୍କ ବେଦରେ ମୂର୍ତ୍ତି କାହିଁ, ଉପନିଷଦରେ ଆକାର କାହିଁ, ପିତୁଳା କାହିଁ, ପୂଜା କାହିଁ?
2: ତୁମେ କ'ଣ ବେଦ ପଢ଼ିଛ, ଉପନିଷଦ ଜାଣିଛ?
5: ବେଦ ଆଉ ଉପନିଷଦ କ'ଣ ହିନ୍ଦୁର? ସାରା ଦୁନିଆ ପାଇଁ ଏ ଶାସ୍ତ୍ର ଖୋଦା ତାଲାଙ୍କ ମେହରବାନୀର ଝଲକ। ତାର ଆରବୀ ଅନୁବାଦକୁ ମୁଁ ପଢ଼ିଛି, ସେଠି ଆପଣଙ୍କର ଜଗନ୍ନାଥ କାହାନ୍ତି, କାହାନ୍ତି ଆପଣଙ୍କ ରାମ ଆଉ କୃଷ୍ଣ?
2: ମୋତେ ବିଭ୍ରାନ୍ତ କର ନା ଲୋଧୁ, ମୁଁ କୋରାନ ପଢ଼ି ନାହିଁ, କେବଳ ଏତିକି ଜାଣେ ତାହା ବିଧର୍ମୀର ଶାସ୍ତ୍ର, ତାକୁ ପଢ଼ିଲେ ମୁଁ ଜାତିଭ୍ରଷ୍ଟ ହେବି।
5: ଅଦ୍ଭୁତ ଆପଣଙ୍କର ଯୁକ୍ତି ଗଜପତି, ଗୋଟାଏ ଧର୍ମଶାସ୍ତ୍ର ପଢ଼ିଲେ ଆପଣ ଜାତିଭ୍ରଷ୍ଟ ହେବେ? ଦେଖୁଛି ଆପଣ ଦୁଇ ଜଣ ମୋ ପାଇଁ ସମାନ, କେହି ଧର୍ମକୁ ବୁଝି ନାହାନ୍ତି।
2: ଲୋଧୁ ମିଆଁ, ଅସହାୟ ଅବହେଳିତ ଦେଖି ମୋତେ ତୁମେ ପରିହାସ କରିବାକୁ ଆସିଛ?
5: ପରିହାସ ନୁହେଁ ଜାମ୍ପନା, ପରାମର୍ଶ। କୂଟନୀତିର ଆଶ୍ରୟ ନେଇ ପ୍ରଥମେ ଖଲାସ ହେଇଯାଆନ୍ତୁ, ସେ ଆପଣଙ୍କ ପ୍ରତି ବେଇମାନି କରୁଛି, ଆପଣ ମଧ୍ୟ ତା ପ୍ରତି ବେଇମାନି କରନ୍ତୁ।
2: ବେଇମାନି?
5: ହଁ, ଆପଣ କହନ୍ତୁ ଯେ ଆପଣ ଆଉ ପିତଳା ପୂଜିବେ ନାହିଁ, ଆପଣ ମୁସଲମାନ ବନିଯିବେ।
2: ତୁମର ଏତେ ଆସ୍ପର୍ଦ୍ଧା, ଏତେ ଦୁଃସାହସ,
5: ଆପଣ ତାକୁ ବେକୁବ ବନାନ୍ତୁ। କହନ୍ତୁ ଦେୱାନ ଆପଣଙ୍କର ଲୋଧୁ ମିଆଁ, ଆଉ ସେନାପତି ଆପଣଙ୍କର ମୁରାଦ ଖାଁ, ହିନ୍ଦୁ ବି ଆପଣଙ୍କ ସହିତ ବେଇମାନି କରିଛି, ହିନ୍ଦୁ ହେଇ ଆପଣଙ୍କର ଫାଇଦା କ'ଣ? ମୁସଲମାନ ବନିବା ଛଡ଼ା ଆପଣଙ୍କର ଆଉ ଦୁସରା ରାସ୍ତା ନାହିଁ। ତାକୁ ୟାଦ ଦେଲାନ୍ତୁ, ଆପଣଙ୍କ କଥାରେ ୟକିନ ମଧ୍ୟ କରନ୍ତୁ।
2: କିନ୍ତୁ କିନ୍ତୁ ମୋତେ କୁହ, ଯେତେ ଅଭିନୟ କଲେ ବି ଥରେ ଧର୍ମ ଗଲେ କ'ଣ ଫେରିଆସିବ?
5: ଧର୍ମ କ'ଣ ରହିଛି ଏଇ ଗତାନୁଗତିକ କିଛି ମନ୍ତ୍ର ଆଉ ପୂଜାରେ? ধর্ম কম বাহার গোটে আড়ম্বর গোটে তামসা এই আপনার খোর্ধা পাখ গাঁর মুসলমান দলবেহরা গুয়া টেকিলা পরে যাই দুর্গা পূজা হুয়ে দুর্গা কোণ ছুঁয়া হয়ে যাতে মুসলমান দলবেহরা কোণ হিন্দু হয়ে যায়
2: মু কিছু চিন্তা করে পারুনি লোধুমিয়া খালি এতিকি বুঝুছি জগন্নাথ মু সবু কিছু করে পারিবি
5: তাহলে সুবেদানকু মু কোণ কইবি
2: মু রাজি তার দোস্তি মু চাহে দুশ্মনী নুহে তেবে লোধুমিয়া ধর্মান্তর বিনা কোন দোস্তি সম্ভব নুহে
5: না সে ধর্মান্ধ ছলনা করি তাকু জিনিবাকু হেব
2: হু ছলনা করিবি মু কপট করিবি কুট কপটিয়া ময়ূর চুলিয়া পাই মু কূটনীতির আশ্রয় নেবি প্রভু মোর বনবাসুর ফেরিবে গজপতি হেব মোগলর দোস্ত ধর্মান্তরিত যবন কহে সালবেগহীন জাতিরে মু যবন কলা কান্ধুরে একনিষ্ঠ পূজারি হইবি সালবেগ নিজকে হীন বলে কহিলা সারা জীবন এক গৌণ মনোবৃত্তিরে তিল তিল করে জলুতলা সে মন্দিরকু প্রবেশ নাহি প্রভুর পূজার অধিকার নাহি এই কোন হব মোর পরিণতি এই কোন মোর প্রাপ্তি না না মু পারিবিনি ক্ষমা কর লোধুমিয়া ছলনার অভিনয় মু করি পারিবিনি মিথ্যা হলে বি নমাজ পড়ি কায়ক অপবিত্র করি পারিবিনি মুল্লা ঠারু মন্ত্র নেই মু যবন হই পারিবিনি মোর এতে বড় সংস্কারকু মু জলাঞ্জলি দেই পারিবিনি না
3: কেবল কোন হিন্দুর সংস্কার অছি যবনর সংস্কার নাহি জাহপনা যবনে বি তো মনিষ খোদাঙ্ক দরবারে হিন্দুক ভলি সে বি তো জনে বন্দা
2: মু তো সে কথা কহু নাহি কিন্তু কিয়ে কিয়ে আপন
5: মো সাঙ্গে আসছন্তি মোর বহেন শাহজাদি সুরেয়া সুবাদানক বহেনক বেটি মু সহিত কুলি খাঁ তাঙ্কর আব্বাজান
2: এ বন্দিশাড়ে
5: হ্যাঁ খোর্ধার সাহসকু দেখিয়া পাই প্রবল আগ্রহ হেতু মো সাঙ্গে সে আসছন্তি খুব গোপনরে তাঙ্কু এঠিকি অণাযাইছি
2: কিন্তু কাহিঁকি
3: শুনিছি খোর্ধার বাদশাহ খোদাতাল্লাঙ্কর জনে সচ্চা নূর
2: খোদাতাল্লাঙ্কর সচ্চা নূর দেওয়ান মোর লোধুমিয়া মুরাদ খাঁ মোর বক্সি খোর্ধার মো গজপতি নুহে মু বাদশাহ দোস্ত মোর নায়েব নাজিম জনাব তকি খাঁ সাবাস সাবাস রামচন্দ্র এথর তোর বিদায়ের বেড়া কোরআনর মন্ত্র মসজিদর নামাজ আর নৌকর মানকর কুন্নিস ভিতরে লুচিছিবু তু নূতন শিক্ষা নূতন দীক্ষা নূতন নাম দীক্ষা পরে মোর নাম কোন হব লোধুমিয়া
5: নামরে কোন মানুষের সত্তা বদলি যায় যাহাব না নামটা গোটে খোল নামটা গোটে বাহারর পোশাক নাম বদলে কোন আপন বদলি যাবে বদলি যাব আপনার বুনিয়াদি আদব কায়দা আদত আ বিশ্বাস ধরন্তু আপনার নাম হাফিজ কাদর
2: হাফিজ কাদর
5: হ্যাঁ
2: হাফিজ কাদর মোর নাম এই হাফিজ কাদরর সংজ্ঞা ভিতরে আত্মগোপন করিব গজপতি রামচন্দ্র খোদা হাফিজ রামচন্দ্র খোদা হাফিজ খোদা হাফিজ
3: এতে অফসোস কাহিঁকি জাহাম্পনা কবির মুসলমান থিলে না হিন্দু হিন্দুর রাম আর মুসলমান রহিম তো তাঙ্ক পাই সমান থিলে ধর্ম তো গোটি আপনা দিল্ল দরদ দেই দিন দুনিয়ার মালিকঙ্কু আপনার করিবা তো কবিরঙ্ক মতরে ধর্ম
2: শাহজাদি
3: আপনঙ্ক জগন্নাথকু সে কবির জি চিনিছন্তি আর চিহ্নিছন্তি সেই খোদাতলা জগন্নাথঙ্ক ইজ্জত রাখিবা আপনকর তো ধর্ম মসজিদ ভিতরে যাহাঙ্কু দেখি হই নাই সেই তো মন্দিরর জগন্নাথ সেই হি আপনকর ধর্ম খোদাঙ্ক উপরে ভরসা রাখন্তু সব ঠিক হই যিব
2: মো পাই খোদাঙ্কু প্রার্থনা কর শাহজাদি
3: আল্লাহঙ্ক মেহেরবানিরে আপনকু শান্তি মিলু আপন জগন্নাথঙ্ক সেবক আপনকটি অছি খোদাতলাঙ্ক খুশবু
2: শাহজাদি মোঠি খোদাতাল্লাঙ্কর খুশবু অছি কি না মু জানে না কিন্তু মো পাই তুমি খোদাঙ্কর জীবন্ত মেহেরবানি
3: মোর সময় হেগলানি লোধুমিয়াঙ্ক পাই আপনকু দর্শন করি পারিলি
5: বয়ান কোন গোটে মাগিও বলি কহুতল পা খোলি করি কহ না
3: কবির সাহেব যে জগন্নাথঙ্কু দর্শন করিলে মতে আপনা তাঙ্কু থরে দর্শন করি দেই পারিবে
2: নিজে তো মু সেথুরু বঞ্চিত শাহজাদি যদি সুযোগ আসে মু আপনকু ইচ্ছা পূরণ করিবি
3: আপনকু সাঙ্গে করিবি তাঙ্কর দর্শন
6: शाहजादी
3: चपन बोली घृणा करिवे नै त हिना बोली ठेली देबे नै त
6: ए कोन कहो छ शाहजादी
3: शाहजादी नुहे आपनकर जने पांदी पिता जहां बना खुदा इच्छा थी पुणी आपण को साक्षात पाइबे खुदा हाफिज खुदा हाफिज
6: खुदा हाफिज
3: आसंतु मिया साहेब
5: चलंतु आपण को रखी और खोजा निकट पहुंचाई दिए
6: ये पुणी की परीक्षा प्रभु भाग्य एक विड़म्बना अभिनय बोली जहां भावी ताजे सत्य हवा को जाऊँचे
5: हाँ कौन स्थिर कल जना
6: तुम्हें एक कौन कल लोधु मिया
5: कहीं कौन है ला हजूर
6: कहीं कि तुम्हें तंग वानी लो परितक्त अवहेलित रामचंद्र जीवन को पल्लवित कल कहीं कि तार भीतर और शून्यता को भरी देवार ये परी व्यवस्था कल कहीं कि ये तुम्हारे योजना ना षड्यंत्र दोस्ती ना बेईमानी
5: हजूर उत्तेजित
6: उत्तेजित उत्तप्त ना उन्मादित मुझे बुझी पारे कही छलना करी अभिनय करी कि कौन है नारीर आविर्भाव सबुजेपरी बदली जा हफिज कादर मोपाई गोटे आवरण नुहे यहाँ जपरी मोर सत्ता यही मही अच्छी स्नेहमयर स्पर्श पाइबापी मुझे जहन्नमुख जी प्रस्तुत हो जाऊ मिछिका नकली मुसलमान रु मुझेपरी सच्चा मुसलमान बनी जा हे तुम्हें कौन कल दोस्त हे तुम्हें कौन कल हे तुम्हें कौन कल कौन कल।

0: এতে নিচ্ছসে গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দেই পারে মু তাকো মু তাকো
1: মা তুমি ধৈর্য ধর মা যে পরিস্থিতিতে বাবাকে মুসলমান হওয়ার বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না মু কিছু জানে না সব প্রচার সব মন গড়ে কথা
1: মা জগন্নাথঙ্ক পাই গজপতি অভিনয় করিগলে সেতরে তুমি এতে বিচলিত হয়ে পড়ছ কাহিকি
0: বোধ দেবা পাই আউ চেষ্টা কর না কুমার জাতি থরে গলে আউ ফেরে না সেমড়ে ছ সে বি ধর্মী
1: মা
0: হ্যাঁ সেদিন মো মনা ন মানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে কিন্তু শেষরে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে ছি ছি ছি ছি মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতি হরা পতিতর পত্নী হবা অপেক্ষা মৃত্যু হই শেষ কর
1: মা বাবাঙ্কু ফুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে শেষে আমি বি সেয়া কলে তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিহ্নিবা চেষ্টা করি নতান্তে
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র তো পিতা মহ দিব্য সিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে সেইথিপাই সিনা ঘন ভঞ্জ আমাকে আশ্রয় দেলে
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত খোর্ধা ছাড়ি ঘুমুসারে আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য ভঞ্জ ভূমি রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি ঘুমসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইতা মা ঘন ভঞ্জঙ্কর শুণিলি অভিমানে সে আউ ঘুমসর ফেরু না ফেরি আসি ঘন ভঞ্জঙ্ ঘুমসর রাজগাদী নেওয়া মতো সে নারাজ
0: ও তুমি কন চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক।

সেই বাইশি পাহাচ এবে বি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুড় কাহাণীর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।